0: you buying for?
1: Time check. এখন সময় সকাল 7টা।
2: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার, ২৬শে শ্রাবণ, ২৬শে সফর, ১০ই আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার জন্য আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। জন্মহার হ্রাসে দেশে আগামী মাসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যম সমাজের দর্পণ, সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশের মৃত্যু। এবং মিরপুরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হাই পারফরমেন্স দল আজ মালয়েশিয়া ক্রিকেট দলের মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল প্রথমবারের মতো
1: অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল প্রথমবারের মতো দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম

0: বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে টিনের তৈরি নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর শুরু হয় বাঁশখালীতে, যেখানে রোববার দুপুর সোয়া একটার দিকে হেলিকপ্টার যোগে বাহারছড়া সমুদ্র পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও 15 জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক এবং 200 ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর ফলে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকার ভোগীরা। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
2: এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা, এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা।
1: পরে বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান সরকার প্রধান। এরপর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার পাশাপাশি যোগ দেন সংবর্ধনা ও মতবিনিময় সভায়। এ সময় বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, দেশের কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে।
3: আজকে আসুন আমরা কাজ করি সেই কাজ, যেই কাজের ফলে মানুষ ভালো থাকতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই শান্তিতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই।
1: পরে পূর্ব নির্ধারিত দিনের অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে হাটহাজারিতে রওনা দেন তারেক রহমান। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: এদিকে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হাটহাজারি সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে নতুন ঘর নির্মাণের সহায়তা হিসেবে 1,00,000 টাকা করে অনুদানের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
4: যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনীতে সেদিন নির্বাচনে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
0: দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় দিন বদলের, সময় মানুষের ভাগ্য বদলের। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে ইসলামিক চিন্তাবিদ ও আলেম উলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি বাংলাদেশ তৈরি করতে চায় যেখানে দেশের মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকতে পারবে এবং বিভিন্ন ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাস করবে। কওমি মাদ্রাসার বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে তার সমাধানের চেষ্টা করবে। এর আগে প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারেক রহমান হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালীর মাথারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী মাথারবাড়ির গভীর সমুদ্র বন্দর ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে

0: বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। রবিবার সকালে মাতারবাড়ি পৌঁছালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ভৌমিক সহ স্থানীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে যান। সেখানে প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনেন। এরপর প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী একটি স্মারক নিম গাছের চারাও রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনা, উপস্থাপিত প্রকল্প এলাকা এবং গভীর সমুদ্র বন্দর ও এলএমজি টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কক্সবাজারের স্থানীয়রা।
2: খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কক্সবাজারে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প দেখার জন্য উনি আসছেন এবং একই সাথে বীর সমুদ্র বন্দর দেখার জন্য এসছে, এই জন্য কক্সবাজার বাসী খুবই উপকৃত হয়েছে, খুবই উজ্জীবিত।
3: কক্সবাজারের মাতার বাড়িতে প্রধানমন্ত্রীর সফর দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই সফরকে সাদরে গ্রহণ করতে কক্সবাজার বাসী,
4: দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে উজ্জীবিত হয়েছে।
1: পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন সুমন, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এসানুল হক মিলন সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করছে। তিনি গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি এবং চিকিৎসা সেবা সরঞ্জাম অযথা নষ্ট হওয়ার বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। তিনি জানান, দেশে জন্মহার কমানোর লক্ষ্যে আগামী মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেছেন, সমাজ কিভাবে পরিচালিত হয় তার সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক। তিনি গতকাল বরিশালে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার 56তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিশ্চিত করতে গণমাধ্যমকে পর্যবেক্ষণ শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বরিশালে 15 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান।
5: মানুষের হাতে সমস্যার যে কারণটি নিহিত ধরা পড়েছে তা হচ্ছে কার্বন নিঃসরণ। আমাদেরকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, পরিমিত না হই, সারা পৃথিবীব্যাপী যে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই তাপমাত্রা আমাদের বাসযোগ্য পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে।
0: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়ার গল্প শোনো ও ছোটদের প্রিয় খালেদা জিয়া বই দুইটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে তাদের সম্পর্কে নতুন প্রজন্ম জানানো অত্যন্ত জরুরি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিএনপি নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। গতকাল রাজধানী নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,86,32,555 জন। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনাকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান গ্যাস সংকটের দ্রুত সমাধান করা হবে। তিনি গতকাল রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধা বঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2024 সালের জুলাই আন্দোলন, গত 17 বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন দিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেন। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, বাস্তবতার কারণে যেসব কিশোর কিশোরী প্রচলিত শিক্ষার ধারা থেকে ঝরে পড়ছে তাদের জন্য বিকল্প শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশি কর্মী মারা গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের কাউন্সিলর জানান, গতকাল দুপুরে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 16 জন মারা যান। এই ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস মৃত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতরাতে এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে ইরান ও ওমানের মধ্যে অবস্থিত নতুন নৌপথকে সংজ্ঞায়িত করে দেশ দুটি একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে তেহরানের কিছু সুনির্দিষ্ট দাবি যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ পুনরায় খুলে দেবে না ইরান। একজন মার্কিন কর্মকর্তাও জানিয়েছেন, ইরান ও ওমান একটি চুক্তির কাছাকাছি পৌঁছানোর ফলে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌপথ পুনরায় চালুর সুযোগ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা পরিকল্পনায় হামাস সায় দিলেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সপ্তাহব্যাপী ক্রমবর্ধমান সমালোচনার পর দক্ষিণপন্থী রাজনৈতিক মিত্রদের বিরোধিতার প্রেক্ষাপটে সুস্পষ্টভাবে চুক্তিটির বিরোধিতা করলেন নেতানিয়াহু। মন্ত্রী পরিষদের এক সভায় তিনি বলেন, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার করা হবে না। ইসরায়েলের এই প্রত্যাখ্যান গাজা শান্তি পরিকল্পনায় ট্রাম্পের জন্য আরেকটি বিপর্যয়।
8: বিজয়ের সামিল। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা দুইটায় খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরো খবর। গতকাল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ একদিনের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে 8 উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রথমে ব্যাট করতে নেমে 44 ওভারে সবকটি উইকেট হারিয়ে 169 রান করে। জয়ের জন্য 170 রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল 38 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 36 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার জন্য আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। জন্মহার হ্রাসে দেশে আগামী মাসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যম সমাজের দর্পণ, সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশীর মৃত্যু। এবং মিরপুরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হাই পারফরমেন্স দল আজ মালয়েশিয়া ক্রিকেট দলের মোকাবেলা করবে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
10: সবার সাথে 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: ঢাকা
1: এবং শুনাই দে তো।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমার তো মনে হচ্ছে যে ঠিকঠাক শোনা যাচ্ছে। তারপর আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে একটু SMS কমেন্ট করে জানিয়ে দেবেন। বাই দ্য ওয়ে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল 11টা পর্যন্ত, এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আর আজকেও থাকবো এবং গল্প করব, আড্ডা দিব, মজার মজার অনেক গসিপ শেয়ার করব, অনেক গল্প শেয়ার করব। তো সবাই কিন্তু জয়েন হয়ে যাবেন এবং সবাই চলে আসবেন আমার মর্নিং মাইকের শোতে। সো আর এই মুহূর্তে আমি যেহেতু সকাল একদম 8টা বাজে, সকাল একদম শুরু, সকালবেলা এত সকালবেলা আসলে হয় তো অনেকে ঘুম থেকে উঠেননি, বাট ঘুম থেকে উঠেই কিন্তু যেটা করতে হবে, ফার্স্টে মর্নিং মাইক শুনতে হবে, মর্নিং মাইকে জয়েন করতে হবে। ওকে, তো চলুন মর্নিং মাইক শুরু করে একটা সুন্দর গান দিয়ে, মাইয়া গানটা দিয়ে, মানে গানটা আমি আমার নিজেকে ডেডিকেট করছি এবং এই গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা তো মগর কি হুলতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
4: ফিল করেন 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম, পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। বেশি বেশি করে মেসেজ কমেন্ট করতে থাকুন, একটু পরে আমি আপনাদের কমেন্ট মেসেজগুলো পড়বো আর অনেক গল্প গসিপ শেয়ার করব। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। মর্নিং মাইকের পোস্ট আপলোড করা হয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন এবং আমার সেই পোস্টটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই মুহূর্তে একটা সুন্দর গান শুনে আবার একটু পরে ব্যাক করব। ফিরে এসো, গানটি শুনছি, গানটি শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আচ্ছা, আমাকে তো ঠিকঠাক শোনা যাচ্ছে তাই না? কারণ আমি কিন্তু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আমার নিজেকে, এবং আমার কাছে মনে হচ্ছে যে যারা আমাকে এই মুহূর্তে শুনছেন আপনারাও ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। যাই হোক, যদি কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা ইনফর্ম করে দিবেন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। সো আমি তানহা মর্নিং মাইক নিয়ে আছি এবং গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম আপনাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আসলে কি বলে, যাদের অফিস থাকে, যাদের কাজ থাকে, তাদের কিন্তু মাত্র একদম ঘুম থেকে ওঠার সাথে সাথে কাজ করা শুরু করে দেয়, তাই না? মানে আপনি ধরেন যে ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে আপনার প্রথম চিন্তা কি আসবে? প্রথম চিন্তা কিন্তু এটাই আসে যে আমাকে এখন উঠতে হবে, রেডি হতে হবে, নাস্তা খেতে হবে এবং বেরোতে হবে, রাস্তায় জ্যাম পেরোতে হবে, বাস ধরতে হবে, তারপর অফিস যেতে হবে। এই যে একটা টেনশন নিয়ে ঘুম থেকে ওঠা, এটা কিন্তু আসলে একদিক থেকে চিন্তা করলে খুব কষ্টকর, আবার আরেক দিকে চিন্তা করলে ভালো, মানে পজিটিভ। কিভাবে পজিটিভ? একটা কথা আছে প্রচলিত, সেটা হচ্ছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সো আমাদের ব্রেন যদি কোনো কাজ না করে, ব্রেন যদি কোনো চিন্তা ভাবনা না করে, তাহলে একটা সময় সেটাতে শয়তান বাসা বাঁধা শুরু করে দেবে, তাই না? সো আমার সেই জিনিসটা যাতে না হয়, এই সেই জন্য যেটা করতে হবে, সবসময় ব্রেনকে ব্যস্ত রাখতে হবে। তবে সেটা কোনো মানে এমন কোনো কাজে না যেটা আসলে কোনো লাভ হচ্ছে না, তবে চেষ্টা করবেন নিজের ব্রেনটাকে অলওয়েজ প্রোডাক্টিভ কোনো কাজে মানে বুক করে রাখা বা এটাকে ইনভলভ করে রাখা, তাই না? সারাদিন ফেসবুক রিল দেখতে থাকি, দেখা যায় যে আমাদের প্রায় দিনের অনেকটা সময় কিন্তু ব্যয় হয়ে যায়। সেটা না করে যদি আপনি ভিডিও দেখেনি তাহলে ইউটিউবে একটা কিছু শিখলেন, ভিডিওতে একটা কিভাবে কথা বলতে হয়, কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হয় কথা বলার সময়, এবং বিভিন্ন রকমের ক্রিয়েটিভ ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দেখতে পাই, বা বিভিন্ন রকমের ম্যানারিজম ভিডিও, বিভিন্ন রকমের বিভিন্ন লাইক পার্সোনালিটি গ্রো আপের ভিডিও, গ্রুমিংয়ের ভিডিও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, সেখানে কিন্তু চাইলে আপনি দেখতে পারেন। এবং ফেসবুকেও কিন্তু আপনি যদি সেই ভিডিও কয়েকটা পরপর দেখেন, অটোমেটিকলি দেখবেন যে এরপর থেকে আপনার কাছে অটোমেটিকলি সেই ধরনের ভিডিওগুলোই আসতে থাকে, তাই না? সো আমরা কিন্তু নিজেদেরকে অবশ্যই এইভাবে গ্রো আপ করতে পারি, মানে ডিজিটাল ইউজ করা বা এই যে আধুনিক প্রযুক্তি ইউজ করা মানেই যে একদম কি বলে বেকার হয়ে যাওয়া, কোনো কাজ না করা, ব্রেনকে নিয়ে না ভাবা, ব্রেনকে কাজে না লাগানো, এরকমটা না। কিন্তু চাইলে আপনি ফেসবুক চালিয়েও বা রিল দেখেও অনেক কিছু শিখতে পারেন। সো এইটাই ছিল আমার আজকের জন্য আপনাদের জন্য টিপস। তো আশা করি এই টিপসটি আপনাদের কাজে লাগবে। যাই হোক, আমরা গল্পে ফিরে যাই। আমার মর্নিং মেকের পোস্টে কিন্তু অনেকেই কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি। আমি কমেন্টের একটু নামগুলো বলে দিই। তাহসিন আহমেদ সিয়াম কমেন্ট করছেন, অনেকদিন পর কেমন আছেন আপনি, অনেকদিন পর কমেন্ট করলেন, কারণ কি মানে মানে কিছু হয়েছিল কিনা মাঝখানে আমাকে জানাবেন, ওকে, কমেন্ট করে। অর্ণব আলী কমেন্ট করেছেন, তাওহিদুল ইসলাম কমেন্ট করেছেন, জাওদ কমেন্ট করেছেন, অ্যান্ড ওয়ারিসুর রহমান সিয়াম, ফোন কল রিসিভ করুন বেশি করে। ওকে, নর্মালি মর্নিং মাইকের শোতে আমি কিন্তু তেমন একটা ফোন কল রিসিভ করি না, এটা কিন্তু আমি সবসময় বলি যে আপনারা আমাকে বেশি বেশি করে মেসেজ করবেন, কারণ ফোন কল রিসিভ করা বা কথা বলা এটা আসলে সম্ভব হয় না, কারণ আমি কিন্তু খুব অল্প সময়ের জন্য আসি এবং খুব অল্প সময় কথা বলতে পারি। সো সেইখানে যদি ফোন কল রিসিভ করে আপনার কথা শোনা বা আমি বলতে যাই, তখন অনেকটা সময় ব্যয় হয়ে যায়। সেজন্য দেখা যায় যে আমরা ফোন কল রিসিভটা মর্নিং মেকের শোতে আমি করছি না। সো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনি এরপর থেকে আমাকে SMS করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে। ওকে, আসিফ ভুইয়া কমেন্ট করেছেন, তারপর জামাল মিয়া কমেন্ট করেছেন, মিন হাজুল ইসলাম কমেন্ট করেছেন, আজিমুল ইসলাম কমেন্ট করেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা আমাকে কমেন্ট করছেন এবং মেসেজ পাঠিয়েছেন, এবং যারা আমাকে একদম সকাল থেকে শুনছেন, আমার সাথে যুক্ত আছেন এখন পর্যন্ত এবং শেষ পর্যন্ত থাকবেন। খুব সুন্দর একটা ঝলমলে একটা রোদ উঠে গেছে, সো এই ঝলমলের রোদে একটা সুন্দর গান আপনাদের জন্য আমি প্লে করে দিচ্ছি, ভালোবাসা দিবি কিনা বল। গানটি শুনুন এবং আবার একটু পরে ব্যাক করছি একটা ব্রেক নিয়ে, সো স্টে টিউনড।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনি সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার একটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন অলরেডি 9:52 বেজে গেছে, প্রায় অর্ধেকের বেশি সময় কিন্তু পার হয়ে গেছে। আমি কিন্তু মর্নিং মাইকে আপনাদের সাথে অনেক মজা মজা গল্প শেয়ার করছিলাম, মজা মজার অনেক ইনফরমেশন টিপস শেয়ার করছিলাম এবং আপনাদের মেসেজ কমেন্টগুলো পড়ছিলাম। আর একটা জিনিস আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার সাথে কিন্তু ঠিক 11টা পর্যন্ত যুক্ত থাকতে হবে, আর আমার মর্নিং মাইকের পোস্টটা বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিতে হবে। ওকে, সো আমাকে এই পর্যন্ত আমার পোস্ট সবথেকে বেশি শেয়ার করেছে তার নাম আমি বলেছি লাইভে, বলে দিব, গতকালকে বলা হয়নি, তো আজকে আমি বলে দিচ্ছি। গতকালকে আমার পোস্ট শেয়ার করেছেন অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে। অনেক ধন্যবাদ অমৃত বোস আপনাকে আমার পোস্ট শেয়ার করে দেওয়ার জন্য, এবং প্রতিদিন কিন্তু উনি আমাদের পোস্ট শেয়ার করে দেন। সো যারা যারা আমার পোস্ট কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তার নামটা আমি ঠিক এভাবেই ঢাকা এফএম 90.4 এর ফ্রিকোয়েন্সিতে, মানে এই যে লাইভে বলে, মানে বলে দিব, নামটা পড়ে শোনাবো। ওকে, তো চলুন আমরা আবারও গল্পে চলে যাই। অভিনয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্বর গতকাল শনিবার নিউ ইয়র্কের দিনটা হয়ে গেল স্মরণীয়। প্রথমবার বড় পরিসরে নাটকের এই তারকা গাইলেন, সেই কনসার্ট ঘিরে ভক্তদের তুমুল আগ্রহ ছিল। টিকিটের দাম বাংলাদেশের মুদ্রায় 12,000 ও 37,000 টাকা হলেও গতকাল হল রুম দর্শকে ভরে যায়, যা ছিল এই অভিনেতার জন্য ভিন্ন অভিজ্ঞতা। ভক্তদের ভালোবাসা, এই অভিনেতা যেন আপ্লুত। অপূর্ব ও আয়োজকেরা বেশ আগেই নিউ ইয়র্কের আয়োজনের ঘোষণা দিয়েছিলেন, নতুন পরিচয়ে দর্শকের সামনে গাইবেন, এটা নিয়ে অপূর্ব বেশ উচ্ছ্বসিত ছিলেন। গতকাল নিজের একক মিউজিক্যাল শো নিয়ে দর্শকের ভালোবাসায় মুগ্ধ এই অভিনেতা শো শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি প্রকাশ করে লেখেন, নিউ ইয়র্ক তুমি আমার হৃদয়ে জয় করেছ, তুমি আমার হৃদয়ে। এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট করে এসএমএস করে জানিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। সো আজকে এখন একটা মানে ব্রেক নিচ্ছি, সো ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। এই মুহূর্তে 10টা বেজে গেছে এবং বলা যায় যে অনেক বেলা হয়ে গেছে, সকাল হয়ে গেছে এবং বাইরে কিন্তু মিষ্টি একটা রোদ উঠে আছে। আজকে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না এবং ওয়েদারের অবস্থা ভালো, রাস্তাঘাটের অবস্থাও আজকে তুলনামূলক গত কয়েকদিনের থেকে ভালোই বলা যায়, তাই না? তবে আমি কিন্তু আসলে যেহেতু অনেক সকালবেলা আসি তো আমি ওই টাইমটাতে একটু ফাঁকাই পাই, কিন্তু যারা এই যে 8টা থেকে 10টার মধ্যে বাসা থেকে বের হন বা অফিসে যান, তাদের জন্য ব্যাপারটা কেমন হয় আমাকে সেটা চাইলে আমাকে জানাতে পারেন। আপনাদের সেই ইনফরমেশন কিন্তু আরও একটা মানুষকে, অন্য কোনো মানুষকে হেল্প করতে পারে। ওকে, এমনিতে তো আমি দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে তুলনামূলক একটু জ্যাম একটু কম। গত কয়েকদিন এত পরিমাণে জ্যাম ছিল, আমি জানি না কেন এটা হয়েছে, প্রচুর জ্যাম ছিল, মানে ঘর থেকে মানে বেরই হওয়া যেত না। এবং বিশেষ করে রাস্তায় অটো রিক্সা যেটাকে বলে, মানে রিক্সার মধ্যে যেটাকে ডিভাইস লাগানো থাকে, মানে ব্যাটারি লাগানো থাকে, সেই রিক্সাগুলোর সংখ্যা এত পরিমাণের বেড়ে গেছে, যার কারণে দেখা যায় যে জ্যামের পরিমাণটাও বেশি। এবং সেই রিক্সাগুলো দেখলে মনে হয় কি যে মানুষের থেকেও রিক্সার সংখ্যা বেশি, এবং সমস্ত জায়গায় একদম একজোট পাকিয়ে তারা দাঁড়িয়ে থাকে এবং যার কারণে জ্যাম শুরু হয়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ফুটপাতে দোকান দেওয়ার কারণেও অনেক সময় জ্যামের সৃষ্টি হয়, কারণ ছোট ছোট রাস্তাগুলোতে বা ধরেন বড় রাস্তাগুলোতে, যেমন আপনি যদি মিরপুরের রাস্তাতে যান বা নিউ মার্কেটের রাস্তাতে যান, প্রায় অর্ধেক রাস্তায় ফুটপাতের কারণে দখল হয়ে থাকে, যার কারণে জ্যামটাও কিন্তু সেখানে বেশি লাগে। এছাড়াও আমাদের যারা বাস চালান ড্রাইভার আছেন, তাদেরও একটা খুব বাজে অভ্যাস হচ্ছে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে লোকের জন্য, লোক নেওয়ার জন্য। সো আমার কাছে মনে হয় যে একজনের কারণে কখনো কোনো কিছু নষ্ট হয় না। একটা কথা আছে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, কেন বলে এই কথাটা বলেন তো? কারণ সবাই যখন আমরা একসাথে মিলে কোনো খারাপ কিছু বা নেগেটিভ কিছু করব, অটোমেটিকলি সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। একার পক্ষে কোনো কিছু নষ্ট করা তেমন একটা সম্ভব হয় না। এই যে আমরা সবাই যদি একটু সচেতন হই, সবাই যদি আমরা আমাদের পরিবেশের প্রতি, আমাদের রাস্তাঘাটের প্রতি এবং আমাদের ন্যায় নীতির প্রতি একটু সচেতন থাকি, তাহলে কিন্তু এই সমস্যা বা এই ভোগান্তিতে আমাদের পড়তে হয় না, তাই না? এবং যারা আমরা সাধারণ জনগণ আছি তাদেরকেও আমি বলবো যে একটু যখনই দেখবেন চোখের সামনে কোনো অন্যায় হচ্ছে বা কোনো কোনো ভুল হচ্ছে, সেটার প্রতিবাদ করার চেষ্টা করবেন। এভাবেই আস্তে আস্তে আমাদের ভিতরে সাহসী প্রবণতাটাও বাড়বে এবং আমাদের ভিতরে যে একটা কি বলে খাঁচা আছে, মানে বদ্ধ জিনিস আছে, সেটাও আস্তে আস্তে খুলতে থাকবে, তাই না? যাই হোক, আমি আপনাদের সাথে আরও একটা গল্প গসিপ শেয়ার করতে যাচ্ছি। মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে সাময়িক বিরতি নিয়েছেন জনপ্রিয় গার্ল গ্রুপ ক্যাটসাইয়ের সদস্য সোফিয়া লারফোতেজা। এ সময় দলের কোনো প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন না তিনি। গত শুক্রবার ভক্তদের প্ল্যাটফর্ম উইভার্সে দেওয়া এক বিবৃতিতে ক্যাটসাইয়ের লেবেল হাইওয়ে এক্স জেফেন রেকর্ডস জানিয়েছেন, সোফিয়া সাময়িকভাবে দলের আসন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন না, তার মানসিক স্বাস্থ্য ও সুস্থতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, এ ব্যাপারে আপনাদের মতামত, এবং একটু আগে আমি যেটা বললাম যে এই যে প্রতিবাদ এবং সচেতনতার কথাগুলো, সেই ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে জানিয়ে দেবেন কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন, এই মুহূর্তে আমি আর একটা ব্রেক নিচ্ছি, গান শুনবো মনের মানুষ গানটি শুনে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিটসে। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: আমাদের আর যে সিফাত ভাইয়ের গান শুনছিলাম, আমি জানি যারা সিফাত ভাইয়ের ভক্ত আছেন তারা হয়তো বা ভাবছেন যে গানটা কেন আমি অফ করে দিলাম। গানটা আমি অফ করে দিয়েছি এই কারণে, কারণ আপনাদের সাথে আমি আরও একটি গানের শিল্পীর একজন মজার বা একটা খুব সুন্দর একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এবং সেই ঘটনা শেয়ার করার পর অবশ্যই আমি আবারও সেই সিফাত ভাইয়ের নিখোঁজ গানটি প্লে করে দিব। সো যারা যারা আমাকে শুনছেন এবং আমার ওপর রাগ করছেন এই মুহূর্তে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে রাগ করার কোনো কারণ নেই, আপনাদের জন্য আমি গানটি আবার প্লে করে দিব। তবে আমি যেই কারণে আসলে মাঝখানে একটু কথা বলতে আসলাম সেটা হলো যে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ কে নিয়ে শ্রদ্ধা এবং সম্মান জানানো এবং তাকে নিয়ে ভক্তদের মধ্যে সবসময় একটা নতুন কিছু ক্রিয়েটিভ সম্মান জানানোর উপায় বা প্রক্রিয়া করা, সেটা কিন্তু নতুন কিছু নয়। সবসময় আমরা দেখি যে জুবিন গার্গের যারা ভক্তরা আছেন, বিশেষ করে আসামের যারা আছেন, তারা কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসেন এবং তার প্রতি সবসময় শ্রদ্ধা সম্মান দেওয়ার চেষ্টা করেন। ঠিক তেমনই আরও একটি সুন্দর ঘটনা কিন্তু ঘটে গেছে রিসেন্টলি। প্রায় 25 ফুট লম্বা একটি বিশেষ গামছা বুনেছেন ডালিমি লাহন গৌগে নামের এক নারী তাঁতি। সেই গামছার মধ্যে জুবিন গার্গের 9টি গানের কলি ও 9টি স্মরণীয় উক্তি ফুটিয়ে তোলা হয়েছে। বাহ, খুব সুন্দর, তাই না? এমন দৃষ্টান্ত কিন্তু আমরা খুব একটা সহজে দেখতে পাই না। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত বছরের 19 সেপ্টেম্বর এক দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন গার্গ। প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে তার মৃত্যুর এক মাস পর থেকেই গামছাটি বোনার কাজ শুরু করেন ডালিমি। দীর্ঘ 5 মাসের পরিশ্রমে এটা তৈরি করেছেন তিনি। নিজের শৈল্পিকতার মাধ্যমে জুবিনের স্মৃতিকে বাঁচিয়ে রাখাই ছিল সেই তাঁতির মূল লক্ষ্য। গামছায় বোনা গানগুলোর মধ্যে রয়েছে মায়াবিনী, অন্ধ আকাশ, মোমর শক্তি জলে, দিয়া ঘুরাই দিয়া সহ আরও বেশ কিছু জনপ্রিয় গান। সোশ্যাল মিডিয়ায় এ শিল্পকর্মের ছবি ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রশংসা কুড়ায়। এ ব্যাপারে আপনার কী মতামত এবং জুবিন গার্গের কোন গানটি আপনার সবথেকে বেশি পছন্দের, চাইলে আমাকে কমেন্ট করে মেসেজ করে জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilove ঢাকা FM। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, 11টা পর্যন্ত থাকবো প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 91.4 আমি থাকি, গল্প করি, আড্ডা দিই, অনেক মজার মজার গসিপ ইনফরমেশন শেয়ার করি। সো সবাই আশা করি এনজয় করেন প্রতিদিন আমার শো, এবং আজকেও যারা আছেন এই মুহূর্তে আমাকে শুনছেন এবং শেষ পর্যন্ত থাকবেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। ওকে, তো আপনাদের জন্য আমি সিফাত ভাইয়ের নিখোঁজ গানটি আরও একবার প্লে করে দিচ্ছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka FM।

0: মর্নিং মাইক।
1: সো কথা বলতে বলতে যাওয়ার সময় হয়ে গেছে, এখন বিদায় নিচ্ছি। আমি তানহা ছিলাম আপনাদের সাথে এতক্ষণ মর্নিং মাইক নিয়ে, এবং অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, এবং আপনাদের পাঠানো কমেন্ট মেসেজগুলো পড়েছি, এবং বলেছি যে আমার পোস্ট বেশি বেশি করে যে শেয়ার করবে তার নাম আমি বলে দিব লাইভে। তো আগামীকাল আমি আজকের পোস্টের মানে রেজাল্টটা বলে দিব যে কে আমাকে আমার পোস্ট শেয়ার করেছে। ওকে, সো আজকে কিন্তু অলরেডি বলে দিয়েছে গতকালকে কে শেয়ার করেছিল। সো আপনারা যদি আপনাদের নাম এভাবে স্পেশালি শুনতে চান, তাহলে অবশ্যই আমার মর্নিং মাইকের পোস্ট শেয়ার করে দেবেন। শুধু যে মর্নিং মাইকের পোস্ট আপনি বা শো এর আপডেট পাবেন তা কিন্তু না, ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে আপনি কিন্তু এখন ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট এবং আমাদের পুরনো শো এর পুরনো ভিডিও এর পূর্ণ প্রচার দেখতে পাবেন। সো সেগুলো দেখতে হলে, জানতে হলে, এনজয় করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ঢাকা FM এর ফেসবুক পেজটাকে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং ফেভারিট দিয়ে রাখতে হবে। ওকে, সো আরেকটা কাজ করতে পারেন, চাইলে ইউটিউবেও কিন্তু আমাদের সেই শো এর ভিডিওগুলোর পূর্ণ প্রচার দেখতে পারবেন। ইউটিউবে ঢাকা FM 90.4 সার্চ করলেই আমাদের পেজ বা চ্যানেল চলে আসবে। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, আবার আগামীকাল চলে আসবো প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে আমি থাকি রেডিও আম্বার 102.4 FM এ। সো তা আপনারা যারা যারা আমার সাথে গল্প করতে চান বা আমাকে শুনতে চান, আপনারা কিন্তু দুপুরের সময়টাতেও আমাকে পেয়ে যাবেন। ওকে, তো চলুন আজকে বিদায় নেই, একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিব, এবং শুধু একটা না, অনেকগুলো গান প্লে করে দিচ্ছি আপনাদের জন্য, সে গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 93.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Rock Nation X Station.
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: আয় মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: ভাই যা বুঝা তামার তামা
1: জেন তো মাগার কি হুলতাছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে
2: ওহো লিয়ে লিছে রে
3: দিল দিয়া ফিল করেন
4: FM 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশে সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 90.4.
1: Midday. Midday Feels.
2: Hello, বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন, পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, নতুন একটা সপ্তাহ, নতুন একটা দিনের, নতুন দুপুরে, নতুন ঘন্টায় আমি আর যে রিদম হাজির হয়ে গেলাম উইথ মিড ডে ফিলস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই শুরুর মুহূর্তে যারা যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই সুন্দর দুপুরবেলা, বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, আজকে কিন্তু একটা রোদেলা একটা দুপুর কিন্তু বলা চলে। বাইরে কিন্তু খুব সুন্দর একটা রোদ আছে দেখা যাচ্ছে, যদিও লাস্ট কিছুদিন যাবত আসলে একটা মেঘলা ওয়েদার ছিল, দেন হচ্ছে মাঝে মাঝে দিয়ে একটা রোদের দেখা, আবারও বৃষ্টির দেখা, আবারও রোদের দেখা। বাট আজকে কিন্তু আনফর্চুনেটলি খুবই সুন্দর একটা দিন, যদিও বাইরে প্রচণ্ড গরম, তবে খুব ভালো লাগছে যে একটা ঝলমলে ওয়েদার আছে। সো এই রোদেলা দুপুরবেলা সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি অবশ্যই সবাই মিড ডে ফিলসের সাথে থাকবেন বিকাল 5টা পর্যন্ত। পুরো মিড ডে ফিল জুড়ে আজকে আমরা গল্প করবো, আড্ডা দিব, থাকছে সুন্দর সুন্দর গল্প, আড্ডার অংশ এবং প্লেলিস্ট জুড়ে আপনাদের পছন্দের সব গান। লিসেনার্স, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর শুরুর এই মুহূর্তেই বলে দিতে চাই, খুব সহজেই কিন্তু আমার সাথে যুক্ত যেতে পারবেন, অর্থাৎ আপনিও যদি চান রিদমের সাথে আড্ডায় সামিল হওয়ার জন্য বা রিদমের সাথে আড্ডা দেওয়ার জন্য, খুব সহজেই কিন্তু যুক্ত হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। হ্যাঁ লিসেনার্স, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু সেখানে মিড ডে ফিলসের পোস্ট পেয়ে যাবেন, এবং পোস্টের নিচে যদি কমেন্ট করেন সেখান থেকেই কিন্তু আমি আপনার কমেন্ট পেয়ে যাচ্ছি, বা আপনার সেই না বলা কথা কিন্তু আমি জানতে পারছি বা পড়তে পারছি। তাছাড়া আপনি আমাদের নাম্বারেও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু লিখতে পারবেন। সো আশা করছি বন্ধুরা দেরি না করে এখনই চলে আসেন আমাদের ফেসবুক পেজে, আমি আছি আপনাদের কমেন্টের অপেক্ষায়। তাছাড়া লিসেনার্স, আমাদের একটি অফিসিয়াল অ্যাপও কিন্তু আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন। সো লিসেনার্স, আশা করছি দেরি না করে এক্ষুনি ফোনটা হাতে নিয়ে যুক্ত হয়ে যাবেন আমার সাথে। আর এই সুন্দর দুপুরটা, এই যে 2:02 আমাদের আজকের মিড ডে ফেলস আমরা শুরু করবো সুন্দর একটা গান দিয়ে। যেমনটা বলছিলাম যে বাহিরে খুব সুন্দর একটা রোদেলা ঝলমলে ওয়েদার, সো এখন আমরা যে গানটা দিয়ে আজকের দুপুরটা শুরু করবো সেটা হচ্ছে মেজবাউর রহমান সুমনের করা রোইদে আইলা গা জুড়াইতে। হ্যাঁ, রোহিত মুভির একটা গান, খুব সুন্দর একটা গান, যেটাতে হচ্ছে নাজিফা তুশি সহ আরো অনেকেই কিন্তু এই মুভিটাতে ছিল। খুব সুন্দর একটা মুভি, আশা করছি হয়তো বা অনেকেই দেখেছেন। আর এই গানটার সাথে আমার পার্সোনাল একটা ফ্যাসিনেশন আছে, অর্থাৎ রিদমের কিন্তু পছন্দের একটা গান রোহিদে আইলা গা জুড়াইতে। সো রোহিদের মধ্যে দিয়েই আজকে আমরা আমাদের দুপুরটা শুরু করে দিচ্ছি, অ্যান্ড আশা করছি অবশ্যই সবাই গানগুলো এনজয় করবেন, অ্যান্ড শেষ পর্যন্ত আমাদের এই আড্ডার সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন মিড ডে ফেলসের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Hello, dear listeners, welcome back again. This is RJ Rhythm here with Midday Feels. Listeners, আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দুপুর 2টা থেকেই আপনাদের মাঝে হাজির ছিলাম, দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টারও কিন্তু আমরা একদম মোটামুটি বলা চলে শেষ পর্যায়ে আছি। যে কোনো সময় হয়তো বা হুট করে বিদায় নিতে হবে আমাকে, তবে কোনো সমস্যা নেই, নতুন সপ্তাহ শুরু হয়ে গেছে। আজকে মাত্র সোমবার আর মিড ডে ফিলস নিয়ে আছি সোমবার মঙ্গলবার বুধবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনলি অন ঢাকা FM 90.4। লিসেনার্স, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, পুরো সময় জুড়ে যারা যুক্ত ছিলেন আমার সাথে এবং যারা লিখেছেন, যারা মেসেজ করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে মোটামুটি এসএসসি রেজাল্ট হয়েছে, সো এসএসসি ক্যান্ডিডেট যারা আছেন সবাইকে অনেক অনেক ওয়েল উইশেস অ্যান্ড কি বলবো, বিগ কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, বিকজ আপনারা যে রেজাল্ট আমাকে জানাচ্ছেন, সবার রেজাল্টই কিন্তু মোটামুটি ভালো হয়েছে, খুব ভালো লাগলো দেখে। আর একটু আগে আমি যদি বলি, আমাদের অফিসেরও একজন কলিগ আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হিটলার ভাই, হিটলার ভাইয়ের ছেলেও কিন্তু হচ্ছেন এসএসসি ক্যান্ডিডেট ছিল এবং তার রেজাল্টও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ছিল। আমরা এতক্ষণ সেটারই কিন্তু একটা খাওয়া দাওয়া করছিলাম আর কি। সো হি গট গোল্ডেন এ প্লাস অ্যান্ড দেন এই হিটলার ভাই হচ্ছে আমাদেরকে একটা ট্রিট দিল, সো আমরা এতক্ষণ ট্রিটটা এনজয় করছিলাম। আর আশা করছি আপনারাও আমাদের সাথেই যুক্ত ছিলেন, গানগুলো এনজয় করছিলেন। সো যেটা বলছিলাম যে এসএসসি যারা এই যে রেজাল্ট পাবলিশ হলো, আশা করছি আপনাদের এই আপকামিং যে ফিউচারটা আছে খুব সুন্দর ফিউচার আপনাদের জন্য ওয়েট করছে। কলেজ লাইফে আপনারা আরও ভালোভাবে পড়ালেখা করবেন এবং হচ্ছে আরও সাইন করতে পারেন, যাতে সেই উইশে সবসময় থাকবে আপনাদের সাথে। যাই হোক, আমি সরাসরি একটু মেসেজ সেকশনে চলে যেতে চাই, অনেকেই যুক্ত আছে, দেখি কে কে আছে এই মুহূর্তে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কে আছে, কেউ একজন আছে, নামটা লিখে নি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি রাফান আছে আমার সাথে চট্টগ্রাম থেকে, রাফান মোস্ট ওয়েলকাম। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে কেউ আরো একজন আছেন, নাম লিখিনি। তারপর নাফিসা লিখেছে, না ভাইয়া এক্সাম শেষ হয়নি, 9 তারিখ শেষ হবে। ও আচ্ছা, সামনের মাসে 9 তারিখ, বাবারে অনেক লম্বা সময় তো। বন্ধু ছিল এক্সাম 20 তারিখ থেকে শুরু হবে। ও আচ্ছা, তাই নাকি, আমি ব্যাপারটা আসলে ঠিক জানতাম না। আগের মেসেজ পড়েছো কি রিদম ভাই, রিপিট করো। আমি সানিম, হ্যাঁ সানিম পড়েছি। কার আকাশে ঘুরি হয়ে উড়ো তুমি আজ, তোমার মনের উঠান জুড়ে কার বসবাস। মাম্পি আছে আমার সাথে দেখা যাচ্ছে। লক্ষ্মীচন্দা, তোমাকে বলেছিলাম মুভিটা দেখার জন্য, কিন্তু তুমি এখনো দেখোনি, ভয় পাচ্ছ নাকি মুভিটা দেখতে? যদি ওই মুভিটার কাহিনীর মতো তোমার আর আমার জীবনটা বাস্তবে রূপান্তরিত হয় কি, তাই তো, রাতে শুয়ে শুয়েও তো দেখা যায়। মাম্পি, আমার আসলে রাতের বেলাও অনেক কাজ থাকে, ব্যাপারটা হচ্ছে মানে ব্যস্ততার মধ্য দিয়েই আমার সময়টা কাটে, যেটা সত্যি কথা মাম্পি। রিদ বাবু সোনা ভালো থেকো, আর প্লিজ ভুলো না আমায়, ওকে? তোমার অমানিসায় আরো গল্প শুনতে চাই বুঝলে, আর নিজের জন্য নিজের যত্ন নিও। ঠিক আছে, অবশ্যই, তোমার মতো আমিও ব্রেসলেট পরতে ভালোবাসি। হ্যাপি হলাম বাবু সোনার সাথে একটা মিল পেয়ে, রংপুরিয়ান সুমাইয়া। সুমাইয়া, হ্যাঁ আমার ব্রেসলেটের প্রতি একটা ফ্যাসিনেশন আছে বা ভালো লাগে কাজ করে আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে উমায়না কিন্তু যুক্ত হয়ে গেছে। উমায়না মোস্ট ওয়েলকাম, অনেকদিন পর পেলাম উমায়নাকে, উমায়নাকে মনে হয় মাঝে দিয়ে পাইনি। আপনার রেজাল্ট কি ছিল আর আপনার সাবজেক্ট কি? নামটা না হয় না বলাই থাক, না বলা থাক বলতে তো হবে না, আমি তো বুঝে ফেলেছি যেটা উমায়না আর কেউ না। আচ্ছা, আমার রেজাল্ট বলতে কোন রেজাল্ট, আমার এসএসসি রেজাল্টের কথা জিজ্ঞেস করছেন নাকি? আমার এসএসসিতে রেজাল্ট ছিল হচ্ছে 4.98, আর এখন বর্তমানে আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ নিয়ে পড়ালেখা করছি। আর এসএসসি সাবজেক্টের ব্যাপারে যদি জানতে চান, অর্থাৎ মানে ক্লাস টেনে যখন ছিলাম তখন আমি সায়েন্স গ্রুপে ছিলাম, সায়েন্স ডিভিশনে ছিলাম আর কি। নাইস সং, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের পছন্দের গানগুলি প্লে হচ্ছে আমাদের এই স্টেশনে। মিষ্টি ভাইয়া, সবাই আমাকে অনেক কথা শোনায়, বলে যে আমি নাকি পুরনো মানুষের মতো এফএম শুনি, এই যুগের মানুষ নাকি এফএম শুনে না, তাদেরকে তুমি কিছু বলো। আচ্ছা দেখেন, এই মুহূর্তে যারা এফএম এ আমাকে শুনছে, রেডিওতে আমাকে শুনছে, তারা অবশ্যই রেডিওকে ভালোবাসে বলেই কিন্তু রেডিওতে আমাকে শুনছে। সো যারা আপনাকে আসলে এই ব্যাপারটা নিয়ে নেগেটিভলি বলছে, তারা অবশ্যই রেডিও শুনে না। সো তাদেরকে বলবো কিভাবে, তাদেরকে বলার কোনো ওয়ে তো দেখছি না। আচ্ছা, ইশারা আছে আমার সাথে, দেখা যাচ্ছে প্রতিদিন শুনি কিন্তু মেসেজ করি না। বাই দ্য ওয়ে ইশারা, আপনার নামটা বেশ ভালো লেগেছে আমার কাছে, ইশারা। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে পারমিতা যুক্ত আছে। দুপুরে খাওয়া হয়েছে না? দুপুরে খাওয়া হয়নি। তোমার বাংলাদেশের মধ্যে কোন এলাকাটা বেশি ভালো লাগে? বাংলাদেশের মধ্যে কোন এলাকাটা বেশি ভালো লাগে? বাংলাদেশের মধ্যে আমার নিজের বাসার, আমার নিজের বিছানাটা বেশি ভালো লাগে। ও আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আইরিন রংপুর থেকে। চোখের আড়াল হতে পারো, মনের আড়াল নয়, মন যে আমার সবসময় তোমার কথা কয়। মনকে যদি প্রশ্ন করো তোমার আপনকে, মন বলে এখন আমার লেখা পড়ছে যে। বাহ বাহ বাহ, বেশ বেশ আইরিন, ও মাই গড, ও মাই গড, নাইস নাইস। আমি আমার আপনার থেকে ফ্লাডিং শিখতে হবে, ফ্লাডিং শিখতে হবে। খুব সুন্দর লিখেছেন, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, সিয়াম আছে আমার সাথে, দেখা যাচ্ছে সিয়ামের রেজাল্ট হচ্ছে 4.27 আর বান্ধবীর রেজাল্ট হলো 4.34। সায়মা, ওকে, অনেক অনেক ধন্যবাদ রেজাল্টটা শেয়ার করার জন্য। আর আপনাদের দুজনের রেজাল্টই মাশাল্লাহ খুব ভালো হয়েছে। অনেক অনেক ওয়েল উইশেস ফর ইউ অ্যান্ড সায়মা। আশা করছি আপনাদের কলেজ লাইফ খুব সুন্দর কাটবে, আপনারা ইন ফিউচার আরও ভালোভাবে পড়ালেখা করবেন, অনেক বড় হবেন, ভালো পজিশনে যাবেন। যাই হোক, লিসেনার্স, একটা গানে চলে যাচ্ছে এখন, তাহসান আর কনার করা। আমি বিদায় মুহূর্তে আবার ফিরে আসবো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ছিপ নৌকো, প্রিন্স মাহমুদের সাথে করা একটা গান। সো গানে চলে যাচ্ছি, আশা করছি বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন।

0: Midday. Midday Field.
1: Hello, listeners. Welcome back again. খুব সুন্দর একটা গান শুনছিলাম আমরা, ছিপ নৌকো বাই তাহসান। বেশ সুন্দর একটা গান ছিল, আশা করছি গানটা সবাই উপভোগ করেছেন। দেখতে দেখতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মিড ডে ফিল্ড অনুষ্ঠানের। হয়তোবা আমাকে বিদায় নিতে হচ্ছে, তবে কোনো সমস্যা নেই, আবারও আগামীকাল হাজির হয়ে যাব। যাওয়ার আগে একটু দেখতে চাই কে কে আছে আমার সাথে। আমার সাথে কিন্তু তুবা যুক্ত আছে, আমার সাথে শেষ মুহূর্তে যুক্ত আছে, আমার সাথে কি আছে, কিউরিয়া সঞ্জিত আছে। হেই রিদম, হোয়াটস আপ? আচ্ছা, আপনি কি রিসেন্ট কোনো মুভি আর নাটকে কাজ করেছেন? হ্যাঁ, আমার বেশ কিছু কাজ আছে। এখন আপনি কিসের কথা বলছেন আই ডোন্ট নো। বাই দ্য ওয়ে সঞ্জিত, এত পরে এলেন কেন? আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে তানভীর আছে, আমার সাথে যুক্ত আছে ইরিন, আমার সাথে যুক্ত আছে রবিউল, আমার সাথে যুক্ত আছে কিন্তু কে আছে কে আছে কে আছে, নামটা তো লিখলো না, নামটা লিখলে খুব ভালো লাগতো। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে মাইশা যুক্ত আছে রংপুর থেকে, আমার সাথে যুক্ত আছে মাইশার বোন মিনহা, ওকে ওকে। তারপর রংপুর থেকে আমার সাথে দেখতে পাচ্ছি ভালোবাসা আছে, রংপুর থেকে রিয়াদ আছে আমার সাথে, আমার সাথে তানিম আছে। তানিম জিজ্ঞেস করছে বিদায় শার্ট নাকি গেঞ্জি পরে আছো? আমি এখন শার্ট পরা, মিষ্টি কালার একটা শার্ট পরে আছি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু বিদায় মুহূর্তে আছে আইমান আছে রংপুর থেকে, আমার সাথে রংপুর থেকে কিন্তু সুমায়া সুমিন যুক্ত আছে, সেও বিদায় নিয়েছে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে আমার সাথে যুক্ত ছিলেন। আশা করছি আবারও আগামীকাল সবাই ঠিক একই সময় অর্থাৎ দুপুর 2টা বাজে চলে আসবেন, মিড ডে ফিল্ডে হাজির হয়ে যাবেন, আবারও গল্প হবে, আড্ডা হবে, অ্যান্ড অনেক অনেক মজা হবে। সো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে, আমরা একটা সুন্দর গান শুনতে শুনতে বিদায় নিব। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে খুব রিসেন্ট একটা করা গান, ঈশান আর সুনিধির, কোক স্টুডিও বাংলার পাতার বাঁশুরি। পাতার বাঁশুরি পায়েতে ধরি, খুব সুন্দর একটা গান, যদিও আসলে গানটা আমার কাছে একটু কনফিউজিং লাগে, বিকজ গানের লিরিক্সগুলো আমার মাথার উপর দিয়ে যায়। একদম সত্যি কথা যদি বলি, আমি তো বেশ কিছু গান নিয়ে ঘাটাঘাটি করি, সো এই গানের সুরগুলো বা এই গানের লেখাগুলো আমার মাথার এদিক দিয়ে এসে একদিক দিয়ে উঠে আরেকদিক দিয়ে হচ্ছে নেমে যায় আর কি, এরকম একটা সিচুয়েশন। সো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই আমার সাথে একসাথে ছিলেন এবং মিড ডে ফিল্ডের সাথে যুক্ত হয়ে পুরো দুপুরটাকে আমরা রঙিন করে তুলেছি। অ্যান্ড আশা করছি অবশ্যই বাকিটা দিন আপনাদের সবার সুন্দরভাবেই কাটবে। তো বিদায় নিচ্ছি, বিদায় মুহূর্তে আমরা গান শুনতে শুনতে বিদায় নিব পাতার বাঁশুরি, আর আবার আবারও আগামীকালকে ঠিক একই সময় কিন্তু হাজির হয়ে যাব ঢাকা এফএম 90.4 এ উইথ মিড ডে ফিল্ডস। তো আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, যুক্ত থাকবেন আমাদের সাথেই, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুকুল সি স্টলে। স্টুডিও হইতে বিকেল পাঁচটা এবং সবাই আশা করি অনেক ভালো আছেন, এই প্রত্যাশাই করি। আমিও ভালো আছি আর আমার শো চলবে রাত আটটা পর্যন্ত। জানেন যে প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই শোটা চলে। যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করি। আর আজকের তারিখ হচ্ছে আজকে সোমবার 10 আগস্ট 2026 এবং 26 শ্রাবণ 1433। শ্রাবণও দেখতে দেখতে আসা শ্রাবণ, বর্ষাকাল চলে যাচ্ছে, 26 তারিখ হয়ে গেল আজকে শ্রাবণে, তাই না? সব চোখের পলকে চলে যাচ্ছে। আর গরমের ম্যাসিভ যে সময়গুলো ছিল এপ্রিল মে, আমরা সেই সময়টা পার করে আসছি। আশা করি যে ওরকম তীব্র গরম আর দেখতে পাবো না, যেটা সহ্য করতে পারবো সেই গরমটাই থাকবে। তারপর অক্টোবর শেষ থেকে নভেম্বরের শুরু থেকে তো শীতের একটা আমেজ পড়েই যায়, তাই না? যাক, আল্লাহর কাছে শুকুর, কেননা গরম একদমই সহ্য করতে পারি না। আসল সময়টা পার করে ফেলেছি গরমের যেই ভয়াবহ গরম যেই সময়টা পড়তো। ওকে, আপনারা আমার সাথে জয়েন করতে চাইলে দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ফেসবুক, যারা এই মুহূর্তে ফেসবুকে রয়েছেন জাস্ট সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, লিখলেই ঢাকা FM এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, যেখানে দেখবেন 9 লাখের উপরে ফলোয়ার্স রয়েছে। সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে আপনারা কমেন্ট করলে সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো নিয়ে কথা বলবো। তাছাড়া হোয়াটসঅ্যাপে আমার সাথে জয়েন করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যেই নাম্বারে, নাম্বারটা হচ্ছে 01841904904। আরেকবার বলছি 01841904904। এই নাম্বারটা মুকুল কিংবা DFM ঢাকা FM নামে সেভ করে রাখবেন, তাহলে আপনি তাৎক্ষণিক আমাদের SMS পাঠাতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ করলে আপনার শুধু ডেটা থাকলে হবে, কোনো পয়সা খরচ হবে না। আগে যেমন SMS করতে কিছু পয়সা খরচ হতো, সেই জিনিসটা আর হচ্ছে না, আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন না। নাম্বারটা এই কারণে আরেকবারও একটু মনে করে দিচ্ছি, নাম্বারটা সেভ করে রাখুন 01841904904। ওকে, আর আপনাদের SMS কমেন্টসের অপেক্ষা রইলাম, তারপর সবার কথাগুলো পড়বো, এগুলো নিয়ে আলোচনা করবো। আর আমার শোর আসলে স্পেশাল কোনো কন্টেন্ট নেই, আমরা সব কিছুই হচ্ছে আপনাদের উপর, আপনারা যখন কথা বলেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি যদি মাথায় কিছু আসে আর কি, তখন সেগুলো নিয়ে আলোচনা করি। ওকে, সুন্দর একটা গান দিয়ে শুরু করছি, ভালো লাগবে আশা করি, তারপর ফিরে আসছি আবারও।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা এফ এম 90.4, মুকুল আছি আপনার সাথে। দুইটা সুন্দর গান শুনলাম, দুর্দান্ত গান শুনলাম, পরের গানটাও খুব ভালো। হিন্দি আসলে আমি বুঝি না, কিন্তু সুর এবং ছন্দ যা বলেন সবকিছু মিলে আমার ভালো লাগে আর কি, আমি বুঝতে পারি। আর ইংলিশ গান সম্পর্কে আমার খুব আইডিয়া কম, কিন্তু আমি জানি কোন গানটা সুন্দর, এই কারণে
0: 9996666।
1: শুনছেন ঢাকা এফ এম 90.4, মুকুল আছি আপনার সাথে। দুইটা সুন্দর গান শুনলাম, দুর্দান্ত গান শুনলাম, পরের গানটাও খুব ভালো। হিন্দি আসলে আমি বুঝি না, কিন্তু সুর এবং ছন্দ যা বলেন সবকিছু মিলে আমার ভালো লাগে আর কি, আমি বুঝতে পারি। আর ইংলিশ গান সম্পর্কে আমার খুব আইডিয়া কম, কিন্তু আমি জানি কোন গানটা সুন্দর, এই কারণে ইংরেজি গান যেগুলো আমি বাজাই, দেখবেন যে আপনারা আমি খুঁজে

সবাই সেই গ্রুপে, আমার মুকুল সি স্টল, সেই গ্রুপের লিঙ্কটা আপনি এই ফেসবুকের মধ্যেই পেয়ে যাবেন, সাইফুল কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে, সাইফুল নাহলে সামান্তাকেও যদি লিঙ্কটা দিতে পারো দিয়ে দাও। আপনারা অবশ্যই সেখানে প্রাণবন্তভাবে আপনাদের ছবি আপলোড করবেন, আপনাদের কথা বলবেন, গল্প লিখবেন, হ্যাঁ অনেক কিছু সেখানে আপনারা করতে পারেন। যেই গ্রুপটা তো আমাদেরই, তাই না? দেখতে দেখতে অনেক কম মানুষ ছিল, কিন্তু সামান্তা তারপর জাকারিয়া ওরা অনেক হেল্প করেছে, ওদের বদলতে এটা 1100 প্লাস মানুষ যুক্ত হয়ে গেছে। 1100 তো কম না, যে অল্প দিনের মধ্যেই সেই গ্রুপের মধ্যে আমাদের 1100 বন্ধু রয়েছে। ওকে, সামান্তা লিখেছে, না বলে গেলে তুমি অভিমান করো, তাই 6টায় টাইম দিয়ে দিয়েছিলাম। ওকে সামান্তা, একটু বেশি টাইম দিয়ে আগে আগে চলে আসছে আমাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। ওকে, আর আমিও ভেবেছি যে আজকে সামান্তা থাকবেই না, যেহেতু তার আজকে পরীক্ষা রয়েছে, আবার দাঁতের ব্যথা, ডাক্তার কাছে যেতে হবে, সব কিছু মিলে। আচ্ছা, সামান্তা আরেকটা লিখেছে, সাধারণ মানুষ কবি সাহিত্যিক দার্শনিকের ভাব সহজে বুঝতে পারে না, কাউকে বুঝতে ওই রকম ভাবের মানুষ হতে হয়, তার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এটা সত্যি নাকি? এটা একদম সত্যি। ঘটনা হচ্ছে যে তেলে আর জলে যেমন মিল খায় না বলে না, যে তেলে জলের উপর তেল দিলে তেলটা আলাদা ভেসেই থাকে, এরকম যে কবি সাহিত্যিক দার্শনিক বলেন কিংবা অন্য সাধারণ মানুষও, আমার ধরেন আমার যে একটা মনোভাব কিংবা চিন্তাভাবনা, তা আমার চিন্তাভাবনার সাথে আপনি যদি না মিলেন, তখন দেখবেন যে আপনার সাথে আমার ভুল বোঝাবুঝি হচ্ছে, আমার চিন্তাভাবনার সাথে আপনার মিলতে হবে। এরকম কবি সাহিত্যিকদের কথা ভাষাও বুঝতে হবে, না বুঝলে তাদেরকে আপনি কী করে চিনবেন? সামান্তার কথার সাথে আমি একদম একমত। আচ্ছা, সূর্য স্নানে চল গানটা খুব সুন্দর, ভালো লেগেছে। আচ্ছা, এই গানের গল্পটা হলো, বাংলাদেশে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন একটা গ্রুপ রয়েছে, সেখানে আমার এক বন্ধুও কাজ করে, তারাই অর্গানাইজ করেছিল। তা ঘটনা হচ্ছে যে তারা একটা কাজ করে, সেটা হচ্ছে যে আমরা তো পয়লা বৈশাখে সকালবেলা কি বলে অনুষ্ঠানে যাই, যে যখন সূর্য উঠে তখন আমরা পয়লা বৈশাখের সূর্যটাকে বরণ করে আমরা পয়লা বৈশাখের অনুষ্ঠান শুরু করি, কিন্তু ইংরেজি বর্ষে মানে জানুয়ারির যখন 31 তারিখ ডিসেম্বরের 31 তারিখ বিকালবেলা যখন সূর্যটা ডুবে যায়, তাই এই একটা গ্রুপ, এই অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, তারা করে কি একটা প্রোগ্রামের আয়োজন করলো, এটা অনেক বছর আগে, এখন অনেক দিন হয়ে গেছে। তারা করে কি, কোন একটা জায়গা সিলেক্ট করে যে তারা সুন্দরবনে যাবে, তখন টিকিট কেটে একটা পরিমাণ থাকে যে আপনার যে খরচ, ওই পরিমাণ, এখানে কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই, শুধু আপনার খরচটা। তা তারা করে কি, এরকম একটা টিকিটের ব্যবস্থা করে, তারপর সুন্দরবনটা সিলেক্ট করলো, তখন তারা 31 তারিখ কিংবা 30 তারিখ রাতেবেলা তারা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়, সেখানে গিয়ে একটা ক্যাম্প করে, সেই ক্যাম্পে তারা এই বছরের ইংরেজি বছরের শুরু শেষের ডিসেম্বরের 31 তারিখের যে সূর্য, সেই সূর্যটাকে বিদায় করে, এবং তারা রাতভর সেখানে নানা রকম অ্যাক্টিভিটিস থাকে, বারবিকিউ হবে, খাওয়া দাওয়া হবে, তারপর বিভিন্ন ছবি আঁকা, বাচ্চাদের জন্য কম্পিটিশন থাকবে, অনেক কিছু করে তারা সামান্য কিছুটা সময় ঘুমিয়ে আবার নতুন বছরের সূর্যটাকে তারা বরণ করে নেয়। সেই উৎসবটার নাম হচ্ছে সূর্য উৎসব। হ্যাঁ, সূর্য উৎসব, সেই উৎসবে তারা করে থাকে, এবং সেখানে এই যে প্রয়াত সঞ্জীব দা, এই দলছুটের বাপ্পা মজুমদারের সাথে যে গান করত, আমাদের প্রিয় সঞ্জীব দাও সেই গ্রুপে ছিল, সূর্য উৎসবে তারা গিয়েছিল। এরকমভাবে তারা কক্সবাজার, কুয়াকাটা, তারপর সুন্দরবন, বিভিন্ন জায়গায় তারা এই প্রোগ্রামটা করে থাকে। তাই সেই প্রোগ্রাম উপলক্ষেই এই সূর্য স্নান গানটা লেখা হয়েছিল, তারা একটা গান বানাতে চাচ্ছিল, তখন বাপ্পা মজুমদারের এই গানটা তারা ব্যবহার করেছিল, সূর্য স্নানে চল। এটাই ছিল সূর্য স্নানে যাওয়ার গল্প। আমি একটু আগে বলছিলাম যে গানের একটা গল্প আছে, সেই সূর্য উৎসবকে বরণ করার জন্যই এই সূর্য স্নানে চল গানটা তৈরি হয়েছিল। ওকে, সামান্তা লিখেছে, রিয়াদ ভাইয়ের লেখা অনেক চমৎকার। সালাউদ্দিন লিখেছে, আপনাদের স্টুডিওর লোকেশন কোথায়? এটা হচ্ছে ঢাকায় গুলশান 1-এ নাভানা টাওয়ারে আমাদের অফিস। হ্যাঁ, গুলশান 1 নাভানা টাওয়ারে আসতে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। পূর্ণিমা খাতুন লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ সন্ধ্যা, কেমন আছো? সবাইকে ভালো শুভেচ্ছা জানিয়েছেন, সালাউদ্দিনও শুভ সন্ধ্যা জানিয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রিয়াদ আমাদেরকে লিখেছে, আচ্ছা কবে সেই দিনখানা আসবে? আচ্ছা, এটা তো একটু আগেই পড়লাম। রিজন ইসলাম শান্ত আমাদের সাথে জয়েন করেছিল, হোয়াটসঅ্যাপে অনেকগুলো কমেন্ট আছে, আমি এগুলো একটু পরে এসে রিড আউট করছি, আর সময় যেহেতু কম, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে তারপরে গানে চলে যাচ্ছি। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, আমি গানে যাচ্ছি, গানের পর আবারও ফিরে আসছি।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই। ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।
3: ঢাকা FM এক নেশন এক স্টেশন, আমরা রয়েছি আপনাদের সবার সাথেই, আর শুরু হইতে 7:24, আর হোয়াটসঅ্যাপে অনেকে জয়েন করেছে। একজন লিখেছে, জহির ভাইকে বললাম পান খাওয়া ভালো না, সে বলে পান খেলে পেট ছোট হয়, তাই শুনে আমিও পান খেয়েছি, কিন্তু এখন পায়ের আগে পেট চলে কি করতে পারি বুঝতেছি না। আচ্ছা, ভুরি বেড়ে গেছে না? আচ্ছা, পেটের ব্যায়াম করতে হবে। আচ্ছা, রোজা লিখেছে, আজকে কি বাচ্চাদের জন্য কোনো গান হবে নাকি? আজকে বাচ্চাদের গান আসলে আমার দোকানে নেই, আমি খুঁজে পাচ্ছি না বাচ্চাদের কোনো গান। হ্যাঁ, আমরা অন্য গানই শুনি, বাচ্চাদের গান খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পান খাওয়ার কথা যেহেতু উঠলো, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যে পান সিগারেট তামাক যাই বলেন সবই খুব খারাপ, এক একটা ব্যাপার রয়েছে। আমার পরিচিত একজন, তার স্ত্রী প্রচুর পান খেত এবং সবসময় দেখতাম যে মুখ লাল থাকতো এবং তার নেশা হয়ে গেছিল, মানে প্রচুর পান খেত এবং সাদা পাতা এসব খেত। এখন হঠাৎ করে তার মুখের মধ্যে ঘা দেখা গেল। হ্যাঁ, ঘা দেখা গেল, তা এখন আর পরীক্ষা করেছে ওগুলা, তা পরীক্ষা করে ডাক্তাররা পুরোপুরি বলেনি, তবে ক্যান্সারের ইঙ্গিত দিচ্ছে, বলছে যে এটা ক্যান্সার হতে পারে। এখন তারা যেই চিন্তাভাবনা করলো, তারা এখন ওই ইন্ডিয়াতে নিয়ে যাবে কোন ক্যান্সার হসপিটালে, সেখানে তারা যোগাযোগ করেছে আর কি, সেখানে যাওয়ার কথা, দেখা যাক কী হয়। তা এখন ঘটনা হচ্ছে যে এটা কিন্তু সবসময় বলে যে নর্মাল অনেকেই আমি দেখেছি পান খায়, যেমন শুধু খালি পান, কোনো সুপারি চুন টুন কিচ্ছু না, শুধু পানের পাতাটা চিবিয়ে খায়। এটার মধ্যে আমি শুনেছি যে অনেক নাকি ভালো, শারীরিকভাবে ভালো, এটা ভালো, কিন্তু অনেকেই পানের সাথে সুপারি খায়, চুন খায়, তারপর ওই যে সাদা পাতা, এটা খুবই ভয়ঙ্কর। অনেকে আবার দেখা যায় যে সাদা পাতা গুঁড়া করে মুখের কোনায় রেখে দেয়, তখন কিন্তু মুখে দাগ পড়ে ফেলায়। এটা অমৃত ভালো বলতে পারবে, এটা কলকাতার মানুষরা বেশি করে। কলকাতায় আমি প্রায় দেখি যে রাস্তাঘাটে সবাই হাতের মধ্যে ডোলে ডোলে সাদা পাতা জিভের নিচে রেখে দিচ্ছে, তখন ওই জায়গাটা আলাদা একটা কালার হয়ে যায়, কখনো ঘা হয়ে যায় এরকম। তাই এই কারণে পান আসলেই একটু সাবধানে খাওয়া উচিত, মানে সাবধানে কি, মানে আমার মনে হয় যে এই ধরনের অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর ধূমপানের কথা তো বলার কিছুই নেই, এটা আপনারা সবাই নিশ্চিন্ত। তবে সব কিছু খেলেই যে সবার যে সব কিছু হবে তা না, তবে সাবধানে থাকতে তো দোষ নেই, তাই না? পান অনেকেই মানুষ, অনেক বৃদ্ধরা পান খাচ্ছে, তাই না? আমার নানা নানি দাদা দাদি সবাই পান খেত, তাদের তো আর ক্যান্সার হয়নি। তাই বলে যে আপনি আপনার হবে না তা নয়, মানে আমার কথা হচ্ছে যেটা নেশা জাতীয় যে জিনিসটা খারাপ আপনি জানেন, সেই জিনিসটা না খেলেই ভালো। যদি পানের অভ্যাস থাকে, শুধু খালি পানটা চিবিয়ে খেতে পারেন, কিন্তু চুন যে জিনিসটার কোনো গুণ নেই, সেই জিনিসটা খাচ্ছি, সাদা পাতা, এটা ভয়ঙ্কর একটা জিনিস মুখের মধ্যে দিয়ে রাখছি, এই জিনিসগুলো কিন্তু খুবই ক্ষতিকর। এই পানের কথা উঠলো যেহেতু রোজা লিখেছে, তা আমি আমার এই বাস্তব সত্যি গল্পটা বলে দিলাম, যে এরকম আমার পরিচিত একজন, এখন মুখে তার ঘা হয়েছে, দীর্ঘদিন যাবত সেই পান সুপারি খেত। আচ্ছা, অনিশ্চিত জীবনে, এটা কে লিখেছে, হীরা ভাই লিখেছে, অনিশ্চিত জীবনে নিশ্চিত ভবিষ্যৎ খুঁজতে খুঁজতেই আমরা মানুষ পার করে দিই পুরো একটা জীবন। চমৎকার একটা কথা লিখেছে, লেখাটার খুব গুরুত্ব আছে, একটু মন দিয়ে একটু শুনবেন, যে অনিশ্চিত জীবনে, মানে আমাদের ফিউচার আমরা কিন্তু কিচ্ছু জানি না। আমি এই কয়েক মুহূর্ত পরে, আজকে আমি শো করে বাসা যেতে পারবো কিনা, বাসা দূরের কথা, আমি এই শো শেষ করতে পারবো কিনা, এটাও কিন্তু নিশ্চয়তা নেই, তাই না? আমি আমার মৃত্যুবরণ করতে পারি, আমি জানি না আল্লাহ কতটুক আমার হায়াত লিখেছে। তাই অনিশ্চিত জীবনে নিশ্চিত ভবিষ্যৎ খুঁজতে খুঁজতে আমরা মানুষ পার করে দিই পুরো একটা জীবন, অথচ জীবন নিজেই তো অনিশ্চয়তার আরেক নাম। তবু আশায় বুক বাঁধি, আগামীকালে স্বপ্ন দেখি, আর আজকে পেরিয়ে যাই সেই নিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। খুব সুন্দর একটা কথা লিখেছে এবং কথার গভীরতাও অনেক বেশি, এবং হীরার লেখা আমার এই কারণেই ভালো লাগে, সে অনেক কষ্ট করে ইউরোপে থাকলেও, সে তার পরিবারের জন্য এবং তার সন্তান সবার জন্য, পরিবারের জন্য, তার নিজের জন্য অনেক কষ্ট করে। তার বলার কথা লেখার ধরন দেখলেই বোঝা যায় যে সে খুব বাস্তববাদী মানুষ, তার এগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া রয়েছে। এখন আপনি অনিশ্চিত ভবিষ্যৎ দেখে যে কিছু করবেন না তা নয়, কিন্তু আমরা করি কি, আমাদের এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য নিশ্চয়তা খুঁজতে গিয়ে আমরা নিজের জীবনটা বিসর্জন দিয়ে ফেলি। হ্যাঁ, একদম সকাল থেকে আমরা রাত পর্যন্ত, ধরেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান বলেন, চাকরি বলেন, সব জায়গায় কাজ করতে থাকি, নিজের নিজের জীবনকে কিছুই দিই না একটা সুন্দর ভবিষ্যতের জন্য। তো করতে করতে দেখা যায় যে সময়টা পারই হয়ে যায়, হ্যাঁ পার হয়ে আমরা আমাদের বার্ধক্যে চলে আসি, তো জীবনটা কিন্তু আর উপভোগ করা হয় না। তো এই কারণেই সব কিছু একটা সমতা রেখে করা উচিত, মানে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখা উচিত। জীবন চলবে, আপনি আনন্দও করবেন আর জীবন পরিবারের জন্য কাজ করবেন, আর বাঁচতে হলে তো আসলে কিছু টাকা পয়সা প্রয়োজন রয়েছে, তাই না? আমি এই যে বলি ঘুমিয়ে থাকি কিন্তু তারপরেও তো কিছু করি, কারণ আমার তো খরচ আছে না, আমার পানির বিল দিতে হয়, আমার কারেন্টের বিল দিতে হয়, তাই না? আমার গ্যাসের বিল দিতে হয়, আমার কাজ করতে হবে, আমার সন্তানটা স্কুলে পড়ছে তার চাহিদা পূরণ করতে হয়, আমার খাওয়া দাওয়ার খরচ, বাসার খরচ, এগুলো করতে হয়, এর জন্য আমাদের কাজ করতে হবে। তো আমরা কাজ করব কিন্তু তার মাঝে জীবনটাকেও কিছু দিতে হবে, হ্যাঁ জীবনটাকে কষ্ট দেওয়া যাবে না। অবসান বলছি, অবশেষে উত্তরা এসে পৌঁছালাম, যাক আমাদের অবসান ভাই উত্তরা এসে পৌঁছালো। আমার জীবনে অনেক ভুল, সাফল্যের চেয়ে ব্যর্থতা বেশি, আর আমি একসাথে অনেকগুলো চরিত্রে অভিনয় করে প্রতিনিয়ত চলছি। আমার এই সত্য গল্প গুলো বলার সৎসাহস আমার নেই ভাই, আমি ভালো শ্রোতা তাই শুনবো ভাই। ওকে, আপনি শুনবেন, কিন্তু কখনো যদি মনে হয় যে আপনি গল্প বলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনি আমাদের এই প্রোগ্রামে এসে আপনার গল্পগুলো বলবেন। দিলওয়ালা লিখেছে 40 মিনিট শোনা যায়, শুনতে পারিনি লেডিও। আচ্ছা, আমি তো কোভিড লকডাউনের সময় দাঁড়িয়ে রেখেছি, এখনো আছে ইনশাআল্লাহ, সারা জীবনের জন্য রেখেছি, আমি নিজে থেকে খুশি, দাঁড়িয়ে আমাদের ইসলামের প্রতীক নবী সুন্নত। অনেক সুন্দর করে লিখেছেন, এবং দিলওয়ালা ভাই আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে শয়তানের ফেরে পড়ে দাঁড়িটা না কেটে ফেলি। আমি এবার আগে প্রতিবারই দাঁড়িয়ে রেখেছি, কেটেছি, ওটা আমি শক করে রাখতাম, স্টাইল করে রাখতাম, কিন্তু এবার আমি একদম নিয়ত করে, মানে একদম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি দাঁড়িয়ে রাখার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার এই সৎ ইচ্ছাটা পূরণ করে, আমি যাতে সুন্দর করে আমার দাঁড়িটা রাখতে পারি, হ্যাঁ, এবং সেই সাথে অন্যান্য কাজগুলো ইসলামের যে নামাজ রোজা আছে সেই জিনিসগুলো সুন্দরভাবে পালন করতে পারি। আচ্ছা, তারপরে আমাদের সাইফুল লিখেছে, সাম পিপল হ্যাভ রূপের গরম, আচ্ছা সাম পিপল হ্যাভ টাকার গরম, সাম পিপল হ্যাভ গাড়ির গরম। আচ্ছা, গরম তো থাকবেই, কেউ আইফোনের গরম দেখায়, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গরম দেখায়, কারো মাথা গরম, কারো আবার মাথা গরম। আচ্ছা, তারপরে অতিরিক্ত হিটিং ইস্যু, আচ্ছা নাথিং, বলার মতো কিছু নাই। আচ্ছা, তারপরে যাই হোক, সে অনেক কিছু লিখেছে যে এই গরমগুলো আমরা আসলে দেখাই। ওকে, আর সাইফুল একটু ফেসবুকের মধ্যে আমাদের মুকুশটি স্টক গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দেন, সবাই একটু যাতে আমাদের সেই গ্রুপে জয়েন করতে পারে। ওকে, গান শুনতে চাই অঞ্জন দত্তের কণ্ঠে, অনেক পুরাতন অনেক জনপ্রিয় একটা গান, বহুদিন পর গানটা প্লে লিস্টে দেখতে পেলাম, গানটা বাজিয়ে দিই।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, গানে যাব। এবার আমরা বব মার্লির একটা গান শুনবো। আমার খুব পছন্দের একজন গায়ক বব মার্লি, দুর্দান্ত গান করে, এবং রেজাউল ইসলাম শান্ত ইংরেজি গান খুব পছন্দ করে। আমার মনে হয় তার খুব ভালো লাগবে। বব মার্লির খুবই জনপ্রিয় একটা গান শোনাবো, নামটা না বলি। আমিনা ভাবি আমাদের সাথে জয়েন করেছে, সে লিখেছে মুকুল ভাই তালাত মাহমুদের এই গানটি আজ আমি প্রথম শুনলাম। ভাবি, এই গানটা আমি অনেক আগে শুনেছি, আমার খুব পছন্দের একটা গান আর কি। যাক, আপনি আজকে নতুন একটা গান শুনলেন, তাই না? তালাতের গান আমার সবসময় ভালো লাগে, আমার শিবাজির গানও খুব ভালো লাগে, তারপর শ্যামল মিত্রের গান ভালো লাগে, হেমন্ত মান্না দে তাদের কথা তো আলাদা, তারা তো একরকম গাইতেই থাকে, সবাই লেজেন্ড নাম করা, কিন্তু আমার ওই হেমন্ত মান্না দে, কিশোর কুমার এদের কথা একদমই আলাদা, মানে এরা প্রচুর গান করেছে। কিন্তু তার পরবর্তীতে আমার তালাত মাহমুদের গান, তারপর সতীনাথের গান খুব ভালো লাগে, শিবাজির গান খুব ভালো লাগে, তারপর শ্যামল মিত্রের গানের কথা বললাম, অদ্ভুত গান গায় তারা। তারপর আমাদের কি জানি অনুপ ঘোষালের গানও খুব সুন্দর। আচ্ছা, ওকে, সাইফুর রহমান লিখেছে আমাদের গিট্টু, বউ কাকে বলে যে মহারানী 5 মিনিট আগে চুলের ক্লিপ কোথায় রেখেছে তা মনে রাখতে পারে না, অথচ একযুগ আগে স্বামীর রাগের মাথায় কি বলেছিল এটা ভুলে না, তাকেই বউ বলে? এটা কি সত্যি? অভিজ্ঞদের একটা মতামত চাই। আচ্ছা, ঘটনা হচ্ছে যে মেয়েরা তাদেরকে কষ্ট দিলে সেই জিনিসটা একটু বেশি মনে রাখে, তো এরকম চুলের ক্লিপ ভুলে যায়, কিন্তু স্বামীর কষ্টটা তারা ভুলে না আর কি। এই কারণে তাদের সাথে একটু বুঝে শুনেই কথা বলতে হয়। আবার অনেক সময় আমরা একটু পিঞ্চ করে একটু খোটা দিয়ে কথা বলি না, এই জিনিসগুলো মেয়েরা খুব অপছন্দ করে আর কি। এই যে অভিজ্ঞ মানুষ বললাম আর কি, আরও কেউ যদি থাকে বলতে পারবে। সামান্তা লিখেছে বেলাবোস গানটা খুব প্রিয়। আচ্ছা, খুবই সুন্দর গান, আমারও খুব ভালো লাগে। লামিয়া জান্নাত, আজকে যে গরম পড়েছে চা না খেয়ে 7-Up খেতে হবে, আপনার টেস্ট হলে কি পাওয়া যাবে? না, আমার এখানে তো ওরকম নেই। আমরা গরমে সামান্তা আমরা একটু লেবুর শরবত করতে পারি না, বরফ কুচি দিয়ে লেবুর শরবত, একটু পুদিনা পাতা থাকবে ওর মধ্যে, হ্যাঁ, একটু বিট লবণ দিয়ে দিলে খুব মজা হয় কিন্তু ওই জিনিসটা। বাসায় আমরা খাই, যেমন গ্লাসে মানে লেবুর শরবতটা বানিয়ে ওর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিই ছিঁড়ে, তারপরে বরফ কুচি দিয়ে নেড়ে, আর একটু বিট লবণ, খুব ভালো লাগে। আর যদি আপনি চান ওর মধ্যে একটা কাঁচামরিচও দিতে পারেন, দিয়ে ব্লেন্ড করে ফেলবেন পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে, একদম পুরা দেখবেন মোহিত হয়ে গেছে, খুব ভালো লাগে খেতে। আচ্ছা, তারপর আমিনা, আচ্ছা একটু আগে আমিনা ভাবি রেসপন্স পড়লাম। এফ এম পোকা জাহাঙ্গীর আলম লিখেছে যে ক্লাস 10-এ একটা স্বল্পমেয়াদি প্রেম করেছিলাম, পাইলট প্রজেক্ট হিসেবে নাকি? আচ্ছা, ক্লাস 10-এ একটা স্বল্পমেয়াদি প্রেম করেছিলাম, এসএসসির আগে আগে ব্রেকআপ হয়ে গেল, আজ শুনলাম আমার এই সেই এক্সের মেয়ে এসএসসিতে A+ পেয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সবাই একত্রে বলি আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আপনি 10-এ প্রেম করেছিলেন, তার বাচ্চা হয়েছে, সেই বাচ্চা আবার এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, খুব মজা লাগলো। জাহাঙ্গীর ভাই, জীবনটা এমন, মেয়েদের তো আগে আগে বিয়ে হয়ে যায়, এরকম হয় আর কি। হ্যাঁ, যেমন আমার বয়সী যারা আর কি মেয়েরা আমাদের সাথে স্কুলে পড়তো, মাঝে মাঝে গেট টুগেদার হয় না, তা আমরা তো যাই, তা গিয়ে মানে একটু অবাকই হয়ে যাই, মানে এটা কেমন, জীবন এমন কেন? মানে যাদের পিছনে ধরেন আমরা ছোটবেলায় একই ক্লাসে পড়তাম, খুব পছন্দ করতাম, হ্যাঁ, তা দেখলাম যে দুইটা বাচ্চা নিয়ে আসছে, একটা মেয়ে নিয়ে আসছে, আরেকটার মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, মানে আমার সাথে পড়তো ওর মেয়ের বিয়ে হয়ে গেছে, আরেকটা ছেলে দেখি ওই লন্ডন চলে গেছে পড়তে, বুঝছেন? তো এরকম অবস্থা আর কি। তা এখন ওই মেয়েদের তো বয়স হয় একটু আগে আগে বিয়ে হয়ে যায়, তা বাচ্চা কাচ্চা যদি আগে নিয়ে ফেলে তখন এরকম হয় আর কি। তা যাক, আপনার এক্সের গল্পটা ভালো লাগলো, যে ক্লাস 10-এ যার সাথে প্রেম করেছিলেন ব্রেকআপ হয়ে গেল, তার বাচ্চা এবার A+ পেয়েছে, খুবই ভালো, আপনি বিরিয়ানি খাওয়াবেন আমাদেরকে। আচ্ছা, দিলওয়ালা লিখেছে শুভ হাইঞ্জা, 1 ঘন্টা থেকে লেডিও সাসা করে গান হুনরাইন না, খিদা কইরাম, খিদা কইরান লাগবো না, গান তো হুনতাছি, সবাই ভালো আছে, সব ঠিক হয়ে গেছে, এখন 1 ঘন্টা আগে শস্য করতে পারে, মাঝে মাঝে ফ্রিকোয়েন্সি প্রবলেম হতে পারে, ওটা কিছু না। আচ্ছা, আমার গিট্টু মিয়া একটা কবিতা লিখেছে, চল না ভাগি
ওগো তুমি আর আমি কেউ ধরার আগে পালিয়ে যাবই, আমি যা বলি চলো একসাথে চলি, বাঁধব দুজন সুখেরই জীবন, তুমি আমারই কেবল, আসো হয়ে যায় ডাবল, আসো হয়ে যায় ডাবল, সিঙ্গেল জীবন ভালো লাগে না, হচ্ছে জ্বালাতন। বাহ, অনেক সুন্দর কবিতা লিখেছে সামান্তা। লিখেছে তুমি তো কবি নাও, তুমি আমাকে বুঝো কিভাবে। আচ্ছা, আমি বুঝি হচ্ছে আমার কিছু অভিজ্ঞতা রয়েছে জীবনে, সেটা হচ্ছে, এক হচ্ছে দীর্ঘদিন যাবৎ রেডিওতে কাজ করা, প্রায় 20 বছর হয়ে গেল, 2006 থেকে 20 বছর রেডিওতে কাজ করেছি, অসংখ্য SMS চিঠি পড়ে আমার মানুষ সম্পর্কে একটা ধারণা জন্মেছে, এক নম্বর। আর আমাদের একটা লাইব্রেরি ছিল, একটা বইয়ের দোকান ছিল, ছোটবেলা থেকে আমি সেই বইয়ের দোকানে বসতাম, প্রচুর কাস্টমার ডিল করেছি, অনেক কাস্টমার মানে আসতো, আমি স্কুলের ফাঁকে ফাঁকে, পড়াশোনার ফাঁকে ফাঁকে, এটা আমরা চার ভাই এই দোকানে কর্মচারী ছিল, ম্যানেজার ছিল, কিন্তু আমরা বসতাম আর কি দোকানে। তা আমি প্রচুর এই দোকানদারি করেছি, বইয়ের দোকানে বই বিক্রি করেছি, তো করতে করতে প্রচুর মানুষের সাথে কথা বলেছি জীবনে, এবং তারপর কোনো এক সময় একটু রাজনীতিও করতাম, তারপর থিয়েটার স্কুল করতাম, নাটকের সাথে জড়িত ছিলাম। তো এইভাবে আমার জীবনের অভিজ্ঞতাটা হচ্ছে যে হাজার হাজার মানুষের সাথে আমার কথা বলার অভিজ্ঞতা আছে। তো এই বলতে বলতে আমার মধ্যে আসলে অনেক কিছু ঢুকে গেছে, এই কারণে আমি মানুষকে চিনতে পারি, মোটামুটি চেহারা দেখলে কিন্তু একটু কথাবার্তা বললে আমার একটা জন্মায়। তবে আমার জীবনে দুটা ভুল আছে, আমি দুটা মানুষ আমার সাথে বেইমানি করেছে, আমি তাদেরকে মানে নিজের বাসার থেকে খাবার এনেও আমি তাদেরকে খাবার দিয়েছি মাসের পর মাস, হ্যাঁ, সেই মানুষও আমার সাথে বেইমানি করেছে। তা আমি এরকম জীবনে আমার দুইটা মানুষের কথা খুব মনে পড়ে, এরা আমাকে আমার সাথে বেইমানি করেছে, হ্যাঁ, আমি তাদেরকে চিনতে পারিনি, আমি তাদেরকে আমার আপন ভাইয়ের চেয়েও বেশি মনে করেছিলাম, ওকে, আমি তাদেরকে চিনতে পারিনি, এটা আমার একটা ভুল, কিন্তু এমনিতে আমি আদারওয়াইজ সব মানুষকে চিনতে পারি, ওকে। তারপর সাইফুরকে ধন্যবাদ যে মুকুল টি স্টলের আমাদের টি স্টল গ্রুপের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, আপনারা সবাই এখানে অবশ্যই জয়েন করবেন, জয়েন করে আপনাদের ছবি, আপনাদের মতামত, গল্প, যে কোনো কিছু লিখে পাঠাবেন। আচ্ছা, শ্যাম্পু অনেকক্ষণ পর জয়েন করলো, আমরা যে আমাদের গোল্ডেন A+ পাইছিলাম তখন স্বর্ণের ভরি ছিল 8,000 টাকা, আচ্ছা, ওকে, এখন স্বর্ণের ভরি হচ্ছে কত, 2,29,000 টাকা। রিহাদ আমাদের সাথে আবারও জয়েন করছে, আচ্ছা মুকুল ভাই, মান্নাদের কতদিন দেখিনি তোমায় এই গানটি কেমন লাগে আপনার? কতদিন দেখিনি তোমায় খুবই ভালো লাগে, মান্নাদের সব গানই আমার ভালো লাগে, মান্নাদের বেশিরভাগ গানই মনে হচ্ছে দুঃখের গান, তাই না? সুখের গান খুব কম আছে, কিছু কিছু গান, মান্নাদের সব গান ভালো লাগে। কতদিন দেখিনি তোমার গানটা আমার খুব পছন্দ, আসলে গানটি আমার খুবই পছন্দের, ওকে, অনেক সুন্দর গান, কোনো এক সময় শোনাবো। হৃদয়ের মাঝে হোগলার বেড়া, এতদিন যারে বড় ভাই ভাবতাম, আজকে জানতে পারলাম সে SSC পরীক্ষার্থী ছিল, এটা কেমন কথা রে ভাই, এত পার্থক্য হয় কিভাবে? পূর্ণিমা লিখেছে, আমার মনে হয় একমাত্র অভাগী আজ যে কিনা আজকে আপনাকে শুনতে পারলাম না, কারণ আমাদের এখানে, আচ্ছা, কারেন্ট নেই। পূর্ণিমা আমাদের খুব ভালো একজন বন্ধু, যে কিনা আমাকে শুনতে না পেয়েও সে আমাকে ফেসবুকে একটা SMS করেছে, এটাই হচ্ছে ভালোবাসা। এর জন্যই আমি যতই শরীর খারাপ লাগুক কিংবা মন খারাপ লাগুক, আমি না পারতে শো মিস করি না, মানে কোনো ভয়ঙ্কর কিছু না ঘটলে আমি রেডিওতে আসি, ওকে। আমার আব্বার মৃত্যুর সময় আমি মনে হয় 2 সপ্তাহ শো করিনি, সেটা আমার মানসিক শক্তি পাচ্ছিলাম না রেডিওতে কথা বলার, এই কারণে আসিনি। তারপর এসেও তো অনেক কান্নাকাটি করতাম, যারা আমাকে শুনতেন তারা আপনারা জানেন, চিনতেন। তারপর আস্তে আস্তে আপনাদের কথায়, ভরসায়, শক্তিতে আমি আস্তে আস্তে শক্তি পেলাম। আচ্ছা, ওকে, গানে যেতে চাই। শান্ত আছে কিনা জানি না আমাদের সাথে, শান্ত ইংরেজি গান খুব পছন্দ করে, বব মার্লির গান শুনবো, কুড ইউ বি লাভ, খুব সুন্দর একটা গান, খুব জনপ্রিয় গান বব মার্লির।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 শুনছেন ঢাকা FM 90.4। স্টুডিও হইতে 7:50 আমার বিদায় নেবার সময় হয়ে গেছে। বিদায় বেলা কতগুলো SMS রয়েছে এগুলো পড়ে ফেলি। আর আগামী মাস থেকে জীবন গল্প শুরু হয়ে যাবে, আপনাদের সময় জানিয়ে দেওয়া হবে কখন হবে। সেই শোটা আপনারা সময় মতো আমাদের ফেসবুকে দেখতে পাবেন, রেডিওতে অনিয়ার হবে এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। এবং আমার জন্য দোয়া করবেন, কেননা যাতে শোটা সুন্দর করে করতে পারি, ভালো ভালো গল্প আমরা শুনতে পারি, তাই না? কেননা এটা একটু ভাগ্যের ব্যাপার, ভালো ভালো মানুষ না আসলে শো ভালো হবে কিভাবে? ওই শোতে তো আসলে আমার করণীয় কিছুই নেই, আমার হচ্ছে শুধু তাকে চালিয়ে নেওয়া, গাইড দেওয়া। কিন্তু গেস্ট যদি সুন্দর করে কথা বলে, মানে তার জীবনের গল্পটা যদি সুন্দর হয়, কিংবা সাফল্যের গল্প কিংবা তার দুঃখের গল্প যদি আমাদের মনে দাগ কাটে, সেই জিনিসগুলো হচ্ছে পাওনা। তা দোয়া করবেন এবং সবার সহযোগিতা কামনা করি। আপনারা যে কেউ আসতে চাইলে আমাদের সাথে কালকে থেকেই প্রোমো বাজবে, তখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তাছাড়া ফেসবুকে দেখবেন যে জীবন গল্প পোস্ট দেওয়া আছে একটা, সেখানেও কিভাবে অংশগ্রহণ করতে পারবেন লেখা আছে। সামান্তা লিখেছে, আমার মতো ভালো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের, তাই না মুকুল? সামান্তা খুবই বলেছে, ভালো বলেছে, নিজের ঢোলটা নিজে খুব পিটিয়েছে, খুবই ভালো। সামান্তার মতো বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, খুব ভালো একটা মেয়ে এবং খুবই কি বলে মানে অনুভূতিশীল, সে মানুষের কষ্ট দুঃখ সবকিছু বুঝতে পারে। সামান্তা ইজ এ গুড গার্ল। আচ্ছা, FM পোকা জাহাঙ্গীর আলম, যেদিন থেকে আমার জুতায় লাইট জ্বলে না সেদিন থেকে আমি মূলত ভুল পথে চলি। এটা তো ছোটবেলায় জুতায় লাইট জ্বলতো, ওই যে ওই জুতা কেনার জন্য আমার এখনো মনে আছে কত কান্নাকাটি আম্মার জন্য। হ্যাঁ, আম্মা আম্মা এই জুতা কিনে দিতে হবে, জুতার দামটা একটু বেশি ছিল, আম্মা বলতেছে না টাকা নেই বাবা এই জুতা কিনো, আমি না ওই লাইটওয়ালা জুতাই কিনে দিতে হবে। মানে কি সে কারবার, মানে এরকম হয় আর কি মধ্যবিত্তের ঘরে। এগুলা ধনী ঘরের বাচ্চারা বুঝবে না, যা চায় তাই তো পায়, তা আমরা আসলে খুব কষ্ট করে বড় হয়েছি, তাই এই জিনিসগুলো জানি আর কি। তবে বাবা মা দেখতাম যে কোনো কিছু অপূর্ণ রাখে নেই, লাইটওয়ালা জুতা আমাকে ঠিকই কিনে দিয়েছিল, একটু সময় নিয়েছিল পরে আমাকে কিনে দিয়েছিল। হ্যাঁ, আর আমার বাবার কথা বলতে গেলে, আমার বাবা তো খুব কষ্ট করে বড় হয়েছে, একদম গ্রামের, মানে আমাদের ক্ষেত ছিল দাদার আর কি, জমি জামা সবজি করতো এরকম করতো। এবং আমার আব্বা, আপনি চিন্তা করেন, মানে আমাদের ওই গ্রামের মধ্যে, মানে বিশাল এক গ্রাম, সেই গ্রামের মধ্যে আব্বা প্রথম ম্যাট্রিক পাস করে। তা আপনি চিন্তা করেন যে কি অবস্থা, মানে পাকিস্তান আমলে, মানে প্রথম ম্যাট্রিক পাস করে হচ্ছে আব্বা, মানে এরকম আব্বাকে ফুলের মালা দেওয়া হয়েছিল এবং সবাই মাস্টার বলে ডাকতো আব্বাকে, ওই ম্যাট্রিক পাস করা অবস্থায় মাস্টার বলে ডাকে। তখন আমার দাদা বলেছিল যে আমার এই ছেলে তো কৃষিকাজ করতে পারবে না, আমার ছেলে লেখাপড়া করে, ওকে ঢাকায় পাঠিয়ে দিই। তখন আব্বা জগন্নাথ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, ঢাকায় একটা লুজিং মাস্টার বলে, কলতা বাজারে একটা বাসায় লুজিং ছিল আমার বাবা, সেই ছিল আমার বাবার। বাবার কথাটা বললাম এই কারণে যে বাবা অনেক কষ্ট করেছে এবং আমার আট ফুপু এবং আটজন ফুপুর বিয়ে দিয়েছে আব্বার টাকা দিয়ে। তা আব্বা কি কষ্টটা করেছে, আব্বা মানে আমাদের খাওয়া খরচ বাদে সব সময় দেখতাম ছোটবেলার থেকেই, আমি তো তখন হয়েও নাই যখন আব্বা আমার অন্য ফুপুদের বিয়ে হয় আম্মার মুখে শোনা, কিন্তু তারপরেও দেখতাম যে আব্বা সব সময় আমার সেই আটটা ফুপুকে আব্বা মানুষ করেছে, তাদেরকে বিয়ে শাদী দিয়েছে, তারপর আমার দাদা দাদিকে খরচ করতো, তারপর অনেক পারিবারিক সব খরচ এগুলো সব আব্বা করতো। তাই একটা মানুষ অনেস্ট পথে চাকরি করে কত করবে, মানে এরকম আব্বা করতো আর কি। সেই কারণে দেখা যেত যে আমাদের ভাতটা একটু কম পড়তো, তারপরও চলতো, মানে খুব কঠিন একটা জীবন আব্বা পার করেছে জীবনে। অত্যন্ত ভালো মানুষ ছিল এবং সবার বাবাই ভালো, কিন্তু আমার বাবার গল্পটা এই কারণে বললাম যে আমি ওই কে জানি একটু আগে কি কথা জানি উঠলো বাবার কথাটা, আরে কোনো একটা এস এম এস এর থ্রুতে, যাই হোক এই হচ্ছে গল্প আর কি। ওই লাইট জুতা, লাইট জুতার কথা বলতে গিয়ে তেই কারণে অনেক কিছু দেরিতে হলো, আব্বা কিনে দিত এটা, যে বাবা এই মাসে কিনতে পারবো না পরের মাসে কিনে দিচ্ছি, টাকা পেলে বেতন পেলে কিনে দিব। তখন ছোটবেলা তো বুঝতাম না কিছু, বেতন বুতনও বুঝতাম না কি, আব্বা টাকা দিবে কিনে দিব আর কি, এরকম হ্যাঁ এরকম একটা জিনিস লাগতো। আর হৃদয়ের মাঝে হোগলার ভাইয়া লিখেছে, পাগলিটা জিপিএ 5 পেয়ে আমাকে ব্লক করে দিল, আমি নাকি তার লেভেলেরই না, পাগলিটা করা পাগলি পড়ছে আপনার। আচ্ছা সামান্তা লিখেছে, এমন কিছু বেমান থাকবে জীবনে, বুঝেছো? সত্যি তাই, এমন কিছু বেমান তো থাকবেই, কতজনকে আর চিনতে পারবো। আচ্ছা কারেন্টের বিচার করো, আচ্ছা কারেন্টের বিচার কিছু করার নাই, এই 18-20 কোটি দেশের মানুষের কারেন্টের যে চাহিদা এটা পূরণ করার জন্য আমাদের আরও অনেক বড় বড় পদক্ষেপ নিতে হবে। আমার সরকারের কাছে মুকুল আবেদন, আকুল আবেদন আমাদের বিদ্যুতের ব্যবস্থার, যাতে একটা কিছু করে আর কি, আমরা এর থেকে মুক্তি চাই। ওকে, তারপর আবু ফরহাদ লিখেছে, আমি ফরহাদ বলছি সিলেট থেকে, গত শো এর আগে শোয়ে মেসেজ করেছিলাম যে আমার আব্বা অসুস্থ, আপনি বলেছিলেন পরের শো তে আপডেট জানাতে, কিন্তু এত পেরেশানির মধ্যে আমি ছিলাম যে আপনাকে কিছু বলতে পারিনি, কিন্তু দুঃখের বিষয় গত 4 আগস্ট রাত 9:15 আমার আব্বা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফরহাদ, আপনি মন শক্ত রাখেন, আমারও বাবা নেই, বাবা হারানোর কষ্ট কতটুকু আমি জানি, আমার এই যে বুকটা ভেঙে মানে আমার গলা জড়িয়ে আসে যখন আমি আব্বার কথা চিন্তা করি, এত আব্বার মারা গেছে 3 বছর 8 মাস হয়ে গেল, আমি এখনো কবরের সামনে গেলে নিজেকে ধরে রাখতে পারি না। হ্যাঁ, তা আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিচ্ছু করার নেই, জীবন থেকে সবাই চলে যাবে, মাও থাকবে না বা আমরাও থাকবো না কোনো এক সময়, বাবার জন্য শুধু দোয়া করবেন, মানে আপনি যদি ভালো হন সেটাই কিন্তু আপনার বাবার জন্য সওয়াব হয়ে যাবে। হ্যাঁ, নামাজ পড়বেন, বাবার জন্য দোয়া করবেন, এই জিনিসটাই হচ্ছে আসল কথা। ওকে, বাবার জন্য সবসময় দোয়া করবো, আমি প্রতি নামাজে আমার প্রথম দোয়া হচ্ছে আমার আব্বা আমার জন্য, একদম অভ্যাস হয়ে গেছে, মানে এটা মুখস্থ হয়ে গেছে, মানে এটা আমি করতেই থাকি, ঠিক আছে? প্রথম দোয়া হচ্ছে আব্বা আম্মার জন্য, কোনোদিন মিস হবে না। হ্যাঁ, যত নামাজ পড়বেন পড়বেন, আপনার আব্বা শান্তিতে থাকবে। আর সাইফুল লিখেছে, নেতারা মুখ খুললে হয়ে যায় ভাষণ, মৌলবীরা মুখ খুললে হয়ে যায় ওয়াজ, প্রেমিক প্রেমিকারা মুখ খুললে হয়ে যায় ভালোবাসা, আর আমি মুখ খুললে হয়ে যায় ঝগড়া, কি যে একটা বিপদের মধ্যে আছি। আচ্ছা, সুন্দর করে কথা বলতে হবে তো, তুমি মুখ খুললে ঝগড়া হয়ে যায়, তো আমার সাথে 2-3 বার ঝগড়া হয়েছে সাইফুলের, ছেলে ভালো কিন্তু অনেক সময় ঝগড়া হয়ে যায়। ওকে, যাক ফেসবুক থেকে বিদায় নিলাম, আর হোয়াটসঅ্যাপে কারা রয়েছে, হোয়াটসঅ্যাপে আমাদের জাকারিয়া লিখেছে, সেই রকম বৃষ্টি হচ্ছে, তুমি বাসা যাবে কিভাবে, আমরা তো এনজয় করছি। আচ্ছা, আমি তো এই কি বলে রুমের মধ্যে আটকানো, আমি জানি না যে বাইরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি এখন বাইরে গিয়ে দেখবো আর কি শোটা শেষ হলে। ওকে, আর বৃষ্টি হলে অসুবিধা নাই, একটু পরে যাবো, বৃষ্টি কমলে, অফিসে থাকলে তো কোনো সমস্যা নাই, চায়ের ব্যবস্থা আছে, কফি আছে, সব কিছু আছে, আমার ব্যাগের মধ্যে রুটি আছে, শশা আছে, খাবো। আজকে আবার আরেকজন, তার বাচ্চা ভালো রেজাল্ট করেছে, পিজা খাওয়ালো আমাদেরকে। আচ্ছা, এফএম পোকা মমিসিং থেকে, একবার কারেন্ট না নিয়ে একবারে কারেন্টের লাইনটা পুরো খুলে নিয়ে যাক। আচ্ছা, ওকে, আমি তো জানিয়েই দিয়েছি, সরকারও চেষ্টা করছে, ইনশাল্লাহ কারেন্টের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আচ্ছা, চাম চাম চাম সিতার রাংসাং আরজিৎ সিং গানটা শুনতে পারলে ভালো হতো। আচ্ছা, আজকে সম্ভব না, যেহেতু আমার বিদায়ের সময় হয়ে গেছে, আজকে আর গান শুনছি না। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আমরা কবরবাসী সকল পিতামাতার জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে জান্নাতবাসী করুক, আর যারা জীবিত রয়েছে আল্লাহ তাদের জন্য দোয়া করি, সবাই যাতে আল্লাহ তাদেরকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে, এই প্রত্যাশা করি। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সোমবার আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আরজে হাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199666। 90.4

0: আসসালামু আলাইকুম, রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসফিয়া তাসনিম। শুরুতেই শিরোনাম, ফ্যাসিবাদী শাসনের জাতাকলে ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের সময় এসেছে। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। গত 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ঢাকার উদ্বেগকে গুরুত্ব দিয়ে দুঃখ প্রকাশ দিল্লির, বললেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার 62.25%। শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খুব শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় 13 জন নিহত। এবং মিরপুরে 2 ম্যাচ টি-20 সিরিজের শেষটিতে সফররত মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে সিরিজ জিতে নিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে। তিনি আজ রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের যাত্রাপথে এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি। আরো শুনুন প্রতিবেদনে।
2: দেশে প্রথমবারের মতো 3টি গ্রামকে রূপ দেওয়া হয়েছে এসডিজি ভিলেজে। জাতীয় সম্মেলনে যার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
3: আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি।
2: প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় দারিদ্র বিমোচন, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় নাগরিক সেবার আওতায় আনা হবে এই গ্রামগুলোকে।
3: ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকোট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে।
2: সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রামের মানুষের জীবনমানের উন্নয়ন হবে এমনটাই মনে করছেন এসডিজি ভিলেজের অন্তর্গত খুলনার ডাকোপ উপজেলার পানখালি গ্রামের বাসিন্দারা।
4: রাস্তাঘাট উন্নয়ন হবে, বাড়ির উন্নয়ন হবে, আমাদের বাথরুমের লিস্ট নিয়ে গেছে, ট্যাঙ্কির লিস্ট নিয়ে গেছে, আমরা কোন অবস্থায় আছি কি না আছি সরকার এটি জানতে চাইছে।
5: এসডিজি এই মডেল গ্রামের মধ্য দিয়ে আমাদের এই জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং মানুষের কর্মসংস্থান হবে। এই অঞ্চলের লোক মানে কি ঈদের থেকেও আনন্দ পাচ্ছে যে না আমরা পানখালি
2: উপকূলের লোনা বাতাস পেরিয়ে এই স্বপ্নের ছোঁয়া পৌঁছেছে সুদূর পাহাড়ের গায়েও। ডাকোপের পানখালি, বোচাগঞ্জের নাফানগর কিংবা কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, প্রতিটি গ্রামেই এখন পরিবর্তন আর সম্ভাবনার নতুন সুর। নিজের গ্রামকে এসডিজি গ্রাম ঘোষণা করায় খুশি গ্রামের মানুষেরা।
6: ভালো একটা অপরচুনিটি যে আমাদের গ্রামটা আসলে সিলেক্টেড হয়েছে,
7: সেক্টরে একটা করে দিলে আমরা চাকরি বাকরি ছেলে মেয়েরা মানে সুযোগ সুবিধা পাবো।
6: এই পাইলট প্রকল্পের মতো এই রাঙামাটি বা এই পার্বত্য গ্রামের সকল গ্রামগুলো যেন উন্নত ভাবে নির্মাণ হয়।
2: সরকারের এই সিদ্ধান্তে গ্রামের মানুষের দারিদ্র ঘুচে যাবে, মানসম্মত শিক্ষা আর স্বাস্থ্য সেবার সুবাস ছড়াবে প্রতিটি উঠোনে। টেকসই আগামের এই নতুন ভোর মেঠু পথ পেরিয়ে পৌঁছে যাক প্রতিটি প্রান্তরে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনারের মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় গত 5ই আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। ঢাকার অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মানের প্রশ্ন। তিনি বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে হেফাজতে নেওয়া উচিত এবং আত্মপক্ষ সমর্থনে তার কিছু বলার থাকলে আদালতের সামনে তা উপস্থাপন করা উচিত। গত 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা রাষ্ট্রের অন্যতম স্তম্ভ, বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবমাননার সামিল।
8: আশা করবো যে আমাদের রাষ্ট্রের কোন স্তম্ভের কোনোকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে।
0: পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, অতীতকে পেছনে ফেলে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা জরুরি। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে, তবে এই বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে যেসব ইস্যু রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং উভয় দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ঢাকা দিল্লি সম্পর্ক ভালো থাকুক। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আজ এক শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ও এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আগে জানানো হয়েছে, গতকাল রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে 16 জন বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। তিনি বলেন, শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া শুরু করবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন, চলতি বছর SSC ও সমমানের পরীক্ষার ফল শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কৃত্রিমভাবে পাশের হার কিংবা GPA 5 বাড়ানোর যে সংস্কৃতি চালু ছিল, বর্তমানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। এবারে শুনুন চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফল নিয়ে একটি প্রতিবেদন।
9: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিরন সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
10: আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25।
9: এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 116,676 জন। 2026 সালে এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট 14,04,539 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করেছে 8,99,610 জন। প্রকাশিত ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় 2,96,982 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 1,64,797 জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ও ভকেশনাল পরীক্ষায় 1,27,964 জন পরীক্ষার্থীর মধ্যে 74,470 জন উত্তীর্ণ হয়েছে। বোর্ড ভিত্তিক পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, এ বোর্ডে পাশের হার 71.63%। ফলাফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন,
10: যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।
9: এদিকে ফলাফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। তারা বাংলাদেশ বেতারকে বলেন,
11: আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন পেপার আসছে, 1180 আমার টোটাল মার্ক, আলহামদুলিল্লাহ খুশি আছি।
12: আমি প্রথমে ভেবেছিলাম যে কয়েকটিতে এ প্লাস আসবে না, কিন্তু দেখি হ্যাঁ সবগুলোতে
9: জিপিএ 5 চলে আসছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে বড় ভূমিকা রাখবে বলেও জানান শিক্ষার্থীরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
13: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি আজ বরিশালের গৌরী নদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসেন্টেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরে মার্কিন রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বাসভবনে যান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি শিল্পমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, দুদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। মিশরের রাষ্ট্রদূত বলেন, মিশর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণ করা সম্ভব। এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 878 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
13: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। মস্কো ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পর এটি রাশিয়ায় কিয়েভের প্রাণঘাতী হামলাগুলোর অন্যতম। কিয়েভ নিজনেকা মস্ক শহরে এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ইরান জানিয়েছে তারা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে দুদেশের জন্য নতুন নৌপথ নির্ধারণ করে ওমানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তারা আরও জানায়, কৌশলগত এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি প্রত্যাহার সহ অন্যান্য শর্ত পূরণ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে সীমিত পরিসরে আলোচনা করছে এবং দেশটির উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তান শাসিত কাশ্মীরের আইনসভার নির্বাচনে তৃতীয় ও চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। এবার মূলত ভোট গ্রহণের জন্য নির্ধারিত ১১টি নির্বাচনী এলাকার মধ্যে ৪টিতে ভোট গ্রহণ হয়েছে। অবশিষ্ট ৭টি নির্বাচনী এলাকার মধ্যে ৫টি পুঞ্চ এবং ২টি সুধনতি জেলায় গত সপ্তাহে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় নির্বাচন বাতিল করা হয়। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-20 ম্যাচে মালয়েশিয়াকে ৭ উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে ২-0 সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। মালয়েশিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে। জবাবে সিরিজে বাংলাদেশ হাই পারফরমেন্স দল ৭ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
14: হোম অব ক্রিকেটের ২২ গজে লাল সবুজের তাণ্ডব, আর তাতেই কুপকাত মালয়েশিয়া। প্রথম ম্যাচে ৮৯ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় টি টোয়েন্টিতেও প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। দুই ম্যাচের সিরিজ জয়ের গল্পটা যেন হয়ে রইল একচ্ছত্র আধিপত্য আর ধবল ধোলাইয়ের অনন্য চিত্রনাট্য। টসে জিতে আগে ব্যাট করতে নেমে মিরপুরের ঘূর্ণিজালে শুরুতেই দিশেহারা সফরকারীরা। আবু হায়দার রনের ধারালো বোলিং তোপে কাঁপতে থাকা মালয়েশিয়া আহমেদ আকিল ও সায়েদ আজিকের কিছুটা প্রতিরোধে টেনে টোনে ২০ ওভারে তোলে ১০৫ রান। রনি তুলে নেন সর্বোচ্চ ২ উইকেট। মাত্র ১০৬ রানের লক্ষ্য, তা যেন জিসান আলমের ব্যাটে পরিণত হল ঝড়ো তণ্ডুলীলায়। জাওয়াদ আবরার ৮ বলে ২৩ রানের গতিময় সূচনা দেওয়ার পর ব্যাট হাতে রুদ্র রূপ ধারণ করেন জিসান। ৭টি দৃষ্টিনান্দনিক ছক্কা আর ২টি চারের মায়াবী প্রদর্শনীতে মাত্র ২১ বলে অপরাজিত ৫৭ রানের বিধ্বংসী ৫০। শামীম হোসেনকে সাথে নিয়ে মাত্র ৭ ওভার ৪ বলেই জয়ের বন্দরে নোঙর করে বিসিবি এইচপি দল। মালয়েশিয়াকে হোয়াইট ওয়াশ করে মিরপুরের বুকে লাল সবুজের এই জয়ের কেতন যেন টি টোয়েন্টির উদীয়মান তারকাদের এক প্রস্ফুটিত হুঙ্কার। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
13: এদিকে আগামী বুধবার রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সকাল ৯:৩০টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাতে ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের সময় এসেছে। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। গত ৫ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ঢাকার উদ্বেগকে গুরুত্ব দিয়ে দুঃখ প্রকাশ দিল্লির, বললেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার ৬২.২৫%। শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খুব শিগগিরই পদক্ষেপ নেবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ১৩ জন নিহত। এবং মিরপুরে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষটিতে সফররত মালয়েশিয়াকে সাত উইকেটে পরাজিত করে সিরিজ জিতে নিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হল।
15: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: FM 90.4.
1: অড ফিল হতো যে কোন ওয়াশরুমে ওদের হচ্ছে কোন হ্যান্ড পুশ কিংবা হচ্ছে ওই
2: টিস্যু
1: পানি ইউজ জাস্ট টিস্যু দিয়ে সবকিছু মেইনটেইন করা, তো এটা একটু আমার জন্য ডিফিকাল্ট ছিল।
2: এবং ইউরোপের অধিকাংশ
1: আমি আসলে জানি এটার সায়েন্সটা কি, যে কারণ এই জায়গা থেকে মানে কি বলবো ক্লিনলিনেস এর বিষয়টা তো আসলে সায়েন্টিফিক্যালি এটা মানে পজিটিভ হওয়ারই কথা সায়েন্টিফিক্যালিও, বাট আমি জানি না ওরা হয়তো এটাকে যে পরিমাণ কস্ট যাবে সেটার সাথে হয়তো কিভাবে ওরা মিনিমাইজ করেছে আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, বাট এই দুটো ছিল একটু আমার কাছে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স,
2: আনকমফোর্টেবল বলতে পারি সহজ করে যদি বলি,
1: আর মানে বাকি সবকিছুই ছিল ভাই খুবই ভালো লাগার এক্সপেরিয়েন্স আর কি, স্পেশালি হর্ন না শোনার এক্সপেরিয়েন্সটা ছিল ভাই ফ্যান্টাস্টিক।
2: এমন অসংখ্য অভিজ্ঞতার মাঝে আমরা হারাই যেখানে হর্ন থাকে না, যেখানে হয়তো নামাজ পড়ার কোনো শব্দ আজান শুনতে পাই না, যেখানে হয়তো যে যেটা বলা হয়েছিল মাত্র তোকে বলেছিলেন যে ওয়াশরুমের যে বিষয়টা কিছু কমফোর্টেবল কিছু আনকমফোর্টেবল বিষয়টা অবশ্যই থাকবে, সেজন্য বলা হয় ঘর থেকে দু পা ফেরলেই হয়তো আমরা বুঝতে পারি পৃথিবীটা আসলে কত সুন্দর। পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো, দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
3: The Travel Show. Let's go. The rhythm of journey.
2: লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন, যে কথাটা সবসময় বলি এবং ইন ফিউচারে বলতে থাকবো আজীবন সবসময়ের জন্য। সত্য শ্রোতা যে যেখানে দেখছেন এবং শুনছেন সোমবারের রাত বিশেষ আয়োজন রাত 9টায় একেবারে লেটস গো, আমরা সবসময় কথা বলি নতুন বিষয় নিয়ে, নতুন মানুষ নিয়ে, নতুন মানুষের এক্সপিরিয়েন্স নিয়ে, আপনাদের জানাবার চেষ্টা করি কেমন কেটেছে, কেমন যাচ্ছে আপনার যাপিত জীবন এবং ঘোরাঘুরিটা কতটা ইম্পর্টেন্ট সেটাই উঠে আসে ঢাকা এফএম এর বিশেষ শোতে। আজকে আমরা গতবারে বলেছিলাম তকির ভাই সাংগাই নিয়ে যে চমৎকার করে এক্সপ্লেন করেছেন সেই সিটি সম্পর্কে অনেকেই খুব মন্তব্য করছেন এবং জানাচ্ছেন ভালো লেগেছে আপনাদের এই শোটা। সো আজকে একইভাবে কিন্তু তকির ভাইকে আবারও আমন্ত্রণ করা হয়েছে, আমি ওয়েলকাম করছি তকির ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া।
1: ওয়ালাইকুম আসসালাম ভাই, থ্যাংক ইউ সো মাচ।
2: আপনার শোর কানেকটিভিটি আসলে আমার অডিয়েন্স খুব কানেক্ট করেছে, যত চমৎকার ভাবে বলেছেন সবাই আসলে মুগ্ধ হয়ে শুনেছে। সাংগাইয়ের গল্পের সাথে সাথে কিন্তু আমরা আজকে প্রকৃতির মাঝে হারাবো, যে গল্পটা বারবার বলছি সমুদ্র তীরবর্তী একটা শহর এত চমৎকার করে সাজানো, যেটা প্রকৃতির আমি বলতে পারি যে সহজ করে বলি হাজার হাজার মানুষ কিন্তু ওখানে সেই প্রকৃতির নিঃশ্বাস এবং সেই মানুষের সাথে মিশার জন্য কিন্তু ঘুরে যান। তো সেই শহর নিয়ে কথা বলবো, আপনার মুখ থেকে শুনতে চাই।
1: ধন্যবাদ ভাই। আমরা কথা বলবো আজকে শিয়ামান নিয়ে। শিয়ামান হচ্ছে ফুজিয়ান স্টেটের একটা সিটি।
2: এক্স্যাক্টলি,
1: আসলে চায়না নিয়ে তো সবসময় মনে হয় যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, অটোমেশন অ্যান্ড সো মেনি থিংস, কিন্তু চায়নার মধ্যেও যে আসলে প্রকৃতির মধ্যে হারানো যেতে পারে এটা আসলে শিয়ামানে গিয়ে আমার কাছে এটা ফিল হয়েছে। তো সাংহাই থেকে শিয়ামান গিয়েছি কিভাবে, গেলাম হচ্ছে হাই স্পিড ট্রেনে। তো এটা ছিল অন্য একটা এক্সপ্লোরেশনের জায়গা, ফ্লাইটে গেলে যাওয়া যেত খুব সহজে আমরা পৌঁছে যেতাম, কিন্তু মনে হলো যে না একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হোক। কস্টিং অনেকটা সিমিলার, এয়ারে আরেকটু বেশি ছিল, বাট সময়টা এখানে একটু বেশি লেগেছে, অ্যারাউন্ড 8 আওয়ার্সের মতো হাই স্পিড ট্রেনে। তো ওদের এই হাই স্পিড ট্রেনের যে স্টেশন এটা ভাই ছিল ফ্যান্টাস্টিক। আমরা ওই ট্যাক্সি নিলাম গ্র্যান্ড মার্কিউর হোটেল থেকে সাংহাই, দেন আমরা চলে গেলাম হাই স্পিড ট্রেনের যে স্টেশন। ভাই বিশ্বাস করেন ওখানকার ওদের যে সিস্টেম, নো লেস দেন অ্যান এয়ারপোর্ট, এত সুন্দর হবে তা ওখানে হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক। তো যেটা একটু অনেকের কাছে পেইন লাগতে পারে সেটা হচ্ছে এত বসিয়ে রাখছে, অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, এত বেশি মানে ওভার সিকিউরিটি প্র্যাকটিস করতেছে, মনে হবে যে ভাই একটা ট্রেন ওঠার জন্য এত করা লাগে নাকি, বাট আমার কাছে জিনিসটা ভাই নেগেটিভ লাগে নাই, কারণ ওদের যে স্ট্যান্ডার্ড অফ মেইনটেইনিং ফ্যান্টাস্টিক। আর আমার কাছে মনে হয় যে সব কিছুই যেন আমার কাছে ভালো লাগতেছে এমন আর কি। তো ওখান থেকে আমরা গেলাম একদম জাস্ট টাইমে, সম্ভবত টাইমটা
2: সাংহাই থেকে ডিস্টেন্স কত ছিল শিয়ামানের,
1: মোটামুটি 250 কিলোমিটার ছিল এভারেজ স্পিড
2: ওকে
1: অফ দ্য ট্রেন, আর যেতে লেগেছে অ্যারাউন্ড 8 আওয়ার্স। সো বুঝতেই পারছেন
2: ওকে
1: প্রায় মোর দেন 1000 কিলোমিটার বা আরো বেশি। সো কয়েকটা স্টেশনে অবশ্য থেমেছে, বাট মানে খুব একটা সময় আসলে নেয়নি। তো যখন আমরা উঠলাম ট্রেনটা দেখেই তো অনেক ভালো লাগলো, সিটগুলো ফ্যান্টাস্টিক। ভিতরে গিয়ে আমি জাস্ট তাকাচ্ছিলাম প্রতিটা যে কম্পার্টমেন্ট তার উপরে স্ক্রিন দেওয়া, স্ক্রিনে একটু পরপর অ্যানাউন্সমেন্ট আসতেছে চাইনিজে, এবং ওখানে স্পিডটাও রেগুলার বেসিসে হচ্ছে মানে ভিজুয়ালাইজ করা যাচ্ছে আর কি। তো আমি দেখছিলাম এবং ম্যাক্সিমাম স্পিড ছিল 302 কিলোমিটার পার আওয়ার, এবং মনে হয় মিনিমাম স্পিড ছিল হচ্ছে 200 উপরে, 220 এর মতো এরকম যখন চলছে, যখন থামতেছে তখন তো জিরোই, বাট হচ্ছে অন অ্যান এভারেজ আর খুবই ভালো এত স্পিডে চলতেছে। তারপর ফিলিং ওয়াজ রিয়েলি গুড, কোনো আনকমফোর্টেবল ফিল হচ্ছিল না, নাথিং, বাট যখনই হচ্ছে ওই পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, এটা কিন্তু হচ্ছে ওদের যে লাইনগুলো করা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল মনে হবে, ওইটার উপর দিয়ে যাচ্ছে, পাহাড়ের ভিতর দিয়ে ঢুকতেছে, তখন আর কি একটু মানে একটু প্রেশার ফিল হচ্ছিল আর কি, যে পাহাড়ের ভিতর যতবার ঢুকতেছে। এছাড়া আর কোনো আনকমফোর্টেবল ফিলিং ছিল না। তো আমরা যখন শিয়ামানে গেলাম, এর মাঝখানে যে জার্নিতে ভিউগুলো ভাই অ্যামেজিং। তো এখান থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে অবজার্ভ করেছি, সেটা হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রামেও চাইনিজদের যে প্ল্যানিং, মানে আরবান প্ল্যানিং, ফ্যান্টাস্টিকভাবে তারা করছে। কীরকম আমি দেখতেছি যে এখানে একেবারে প্রত্যন্ত মাঠ, হয়তো চাষাবাদ করা আছে, আশেপাশে কোনো বাড়ি নাই, কিছু নাই, কিন্তু হাইওয়ে হয়ে আছে। তো যেটা হচ্ছে কি, মানে কিছুটা আমাদের পূর্বাচল যে প্ল্যান সিটি হচ্ছে, এখানে কিছুটা দেখা যায় যে আপনি দেখবেন রাস্তাগুলো অনেক আগেই করা হয়েছে, তারপরে হচ্ছে এখানে আরবানাইজেশন হবে। তো ওরা এই জিনিসটা দারুণভাবে মেনটেন করছে। আমি দেখছিলাম যে এই এখানেও ভাই আমার ওই যে কর্নার মানে উইন্ডো সিট পড়ে গেছে লাকিলি, তো আমি দেখছিলাম অ্যান্ড হচ্ছে ছবি তুলছিলাম, ভিডিও করেছিলাম, মুগ্ধ হয়ে জাস্ট আমি দেখতেছি যে এত স্পিডে একটা ট্রেন চলতেছে, আশপাশ দিয়ে ভিউগুলো দেখছি, খুবই ভালো লাগছে। মানে একেবারে ইভেন অনেক জায়গাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েও করা আছে, বাট আশেপাশে কোনো এখনো বাড়িঘর হয় নাই। তো বুঝতেই পারতেছেন কত প্ল্যান রয়েছে, তারা তাদের একটা মানে সিটি প্ল্যানিং করে, আরবানাইজেশন করছে। তো শিয়ামানে যখন পৌঁছলাম তখন এটা একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স। রাত হয়ে গেছে,
2: আমরা যদি দেখি সমুদ্র তীরবর্তী এরিয়াতে এই যে কমফোর্টেবল ওয়েদার ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট, মানে এটা পাওয়াটা টাফ, কারণ প্রচন্ড গরম থাকে আর তো প্রচন্ড ঠান্ডা থাকে।
1: এটা খুবই কমফোর্টেবল ছিল। এরপর যখন নামলাম তখন রাত হয়ে গেছে ভাই, প্রায় বেজে গেছে রাত 11টা। তো আমরা এখন খাবো ক্ষুধা লেগে গেছে। এখন আমরা যে হোটেলে উঠলাম এটার নাম ছিল আটুর,
2: আটুর।
1: তো এটাকে আমরা ফান করে এটার নাম দিয়েছিলাম আতাউর,
2: আতাউর, ওকে,
1: উই ইউজ টু কল আতাউর, ওকে।
2: সো আতাউর উঠলেন,
1: আমরা ফান করেছিলাম, আতাউরে উঠলাম। তো ওখানে গিয়ে আমরা যে ডিনার করব, ওদের তো অলরেডি সবকিছু প্যাকড, কোনো ফ্যাসিলিটি নাই। তো আমরা বেরোয় গেলাম, বেরোয় হাঁটতে হাঁটতে দেখলাম একটা KFC। তো দেখলাম যে ওরা মানে ভিতরে কিছু মানুষ আসছে, ঢুকলাম, গিয়ে বললাম যে ভাই উই আর হাংরি, কিছু প্লিজ সার্ভ আস সামথিং। ভাই বিশ্বাস করেন ওরা করতেই পারলো না, বিকজ মানে ওদের ক্লোজ মিস ক্লোজ, দে অ্যাপোলোজাইজড নাম্বার অফ টাইমস যে ওরা আমাদেরকে সার্ভ করতে পারলো না। মানে জিনিসটা মানে কেমন যেন খুব মানে অন্যরকম ফিল হলো আর কি। তো আমরা ওখান থেকে বের হয়ে আরেকটু সামনে গেলাম, দেখলাম যে বেশ কিছু ফুড কার্ট, এগুলো আবার সারা রাত চলে। সো মানে হোল নাইট, তো আমরা একটু এগিয়ে গেলাম, তারপরে একটা খাবার মানে এক্সপ্লোর করার জন্য মেনু কার্ডটা নিলাম, নিয়ে হচ্ছে প্রাইস এবং হচ্ছে ভিজুয়ালাইজেশন সব কিছু মিলে হচ্ছে আমরা এক একজন এক একটা আইটেম অর্ডার করলাম। তো ওখানে আবার যে আইটেমটা দেখে মনে হলো যে এটার টেস্টটা এরকম হতে পারে, এটা ভেবে অর্ডার করলাম। ভাই নেওয়ার পরে দেখলাম যে এটা তো একটু অন্যরকম,
2: মানে এক্সেপ্টেশন বিট করে নাই
1: না এই জায়গাটাতে, এই একটা নেগেটিভ মানে ফিল আসছে খাবারের প্রতি। বাট
2: মানে সাংহাই থেকে এই যে এই প্লেসটাতে হচ্ছে যে আপনার খাবারের আসলে তৃপ্তিটা সেরকম হয়ে ওঠেনি,
1: প্রথম এক্সপিরিয়েন্স,
2: প্রথম এক্সপিরিয়েন্সটা
1: মানে লেটার ইট ওয়াজ ডিফারেন্ট এগেইন। কারণ হচ্ছে পরের দিন এখানে আমরা যে হোটেল, প্রথমে তো আটুরে উঠলাম আমরা, বাট এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ওরকম ছিল না। প্লাস হচ্ছে আমরা চাচ্ছিলাম আরেকটু সি সাইড, সি ভিউ আর কি, তো এটা থেকে একটু ডিস্টেন্স ছিল আর কি। দেন আমরা পরের দিন ওখানে জাস্ট আমরা একটা স্টে করে পরের দিন আমরা চলে গেলাম হচ্ছে রেনেসা, রেনেসা যে চেইন হোটেলগুলো আছে ওখানে, দ্য ইলামেন্ট, এই একটা হোটেলে গেলাম। তো দ্যাট ওয়াজ ভেরি গুড ওয়ান, ফাইভ স্টার হোটেল। দেন আমরা ওখানে গেলাম, এখানেও ভাই যে ভিউটা সাংহাইতে দ্য গ্র্যান্ড মার্কিউরের যে ভিউ ছিল ওটা ছিল কি, সিটি সিটি এইটা ভাই, এখান থেকে আমার হোটেল থেকে যে ভিউটা ছিল এটাও সি ভিউ ছিল। আবার কয়েকটা রুম ছিল মানে হিল ভিউ, বাট মাই ওয়ান ওয়াজ সি ভিউ,
2: লাকি ওয়ান, মানে উইন্ডো সিট পাওয়া এবং চমৎকার ভিউ দেখার রুম থেকে এগেইন এখানে এসে সেই একই প্লেস একই বিষয় পাওয়া, আলহামদুলিল্লাহ।
1: সো ইট ওয়াজ গ্রেট। তো ভিউটা দেখে মানে পরের দিন, এখানে তো রাত হয়ে গেছে যখন উঠলাম আমরা, এটাও হচ্ছে নাইট ছিল, তো সকালবেলা উঠে যখন এই ভিউটা দেখলাম অ্যামেজিং ভাই, মনে হচ্ছে এখানেই বসে থাকে আর কই যাবা।
2: কতদিন ছিলেন ওখানে?
1: আমরা হচ্ছে শিয়ামানে ছিলাম টু নাইটস,
2: শিয়ামানে টু নাইটস। হোয়াট ইউ থিংক যে শিয়ামানে বিশেষ বিশেষ প্লেস গুলো
1: টু নাইট কভার হয়? আটুরে এক রাত, আর হচ্ছে
2: আতাউর,
1: আতাউরে ছিলাম এক রাত, আর হচ্ছে এই যে ইলামেন্টে ছিলাম হচ্ছে দুই রাত। সো ইট ওয়াজ ইনাফ তো আমাদের এশিয়া মানে আসার আরেকটা পারপাস ছিল যেহেতু এজ এ আরএমজি প্রফেশনাল আমাদের এখানে একটা অটোমেটেড ফ্যাক্টরি ভিজিট ছিল
2: ওকে
1: যেটা হচ্ছে শিয়ামান আমাদেরই হোটেল এরিয়া থেকে মানে আরেকটু সিটির মধ্যে সো আরেকটু যদি আমি অ্যাড করি ভাই শিয়ামানটা হচ্ছে কি ওদের একটা পোর্ট সিটির মতো তো এখানে হচ্ছে ওদের যত প্রোডাকশন বা এই বিষয়গুলো ইভেন ইলেকট্রনিক্স অর আরএমজি এই প্রোডাকশনগুলো ওরা এখানে করে খুব ইজিলি হচ্ছে ওরা এক্সপোর্ট করতে পারে আর কি সো ইটস এ পোর্ট সিটি এবং এটা হচ্ছে ভাই ইটস মানে অ্যানাদার মানে রিমার্কেবল থিং হচ্ছে এটা একেবারে তাইওয়ানের কাছে মানে এখানে দাঁড়িয়ে 1500 কিলোমিটার
2: তাইওয়ানের বর্ডার দেখা যায়
1: তাইওয়ান দেখা যায় এরকম আর কি সো এটা ইস্ট চায়না সি এর একেবারে মানে
2: প্রান্ত
1: বলা যায় ওই সাইডটাতে সো এটা ওই তাইওয়ানের সাথেও খুব ক্লোজলি কানেক্টেড তো এখানকার ওই এক্সপিরিয়েন্সটা ভিউগুলো ভাই ফ্যান্টাস্টিক পরের দিন আমরা একটু ফ্রি ছিলাম মানে ওই ফ্যাক্টরি ভিজিটটা করে আসলাম ফ্যাক্টরি ভিজিটটাও ছিল ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স হ্যাঁ অটোমেশন যা করার ভাই লিটারেলি আমরা বাংলাদেশে যেই ফ্যাক্টরি আমরা রান করতেছি উইথ 25 পিপল তারা ওখানে করতেছে উইথ 5 পিপল
2: ওয়াও বিকজ অফ অটোমেশন কভার
1: অটোমেশন এভরিথিং এবং হচ্ছে এআই রিলেটেড যে ওদের অ্যাক্টিভিটিগুলো সবকিছু ট্রান্সপোর্টেশন অ্যান্ড এভরিথিং খুব সুন্দরভাবে তারা করছে তো শিয়ামানটা ভাই আবার একটু ডিফারেন্ট মানে এখানে গিয়ে কিছু শো আমরা এরকমভাবে দেখি ওদের মানে পুলিশ ওদের কিছু মানে রোবটকে ট্রেন করছে দ্য রোবোটিক ডগস অ্যান্ড এভরিথিং সো আমরা পরের দিন বিকেলে যখন বের হলাম টু এক্সপ্লোর দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক আর এখানে ভাই ওই যে হিউম্যান রিলেটেড যে এক্সপিরিয়েন্সটা এটা মাইন্ড ব্লোয়িং ছিল আমরা হচ্ছে ওখানে কিছু স্ট্রিট ফুড ট্রাই করছিলাম তো ওখানে একটা খাবার অনেকটা দোসা টাইপের একটা কিছু যেটার মধ্যে ডিম দিয়ে মানে ইয়ে করে রোল করে
2: মানে ফেমাস ইন সাউথ ইন্ডিয়া
1: রাইট তো এটা যখন মানে খাওয়ার পরে এত ভাল লাগলো মানে আ ফিমেল দ্য শি ইজ অ্যাকচুয়ালি আ মাদার অ্যান্ড শি ইজ হ্যাভিং আ ডটার সিটিং ইন দ্য ফুড কার্ট তো তার মেয়ে হচ্ছে এরকম একটু খেলছে কিছু দিয়ে বাই করে বাট খুবই ডোসাইল মনে হলো তো আমরা যখন নিলাম প্রথমটাকে অনেক ভাল লাগছে আবার এটা অর্ডার করলাম তো নিলাম তো নেওয়ার পরে আমরা হচ্ছে খুব মানে ঘুরতেছি আশপাশ দিয়ে ঘুরতেছি আমি এবং আমার সাথে আরেকজন আমার কলিগ ছিলেন তো আমরা গল্প করতেছি বলতেছি কথাবার্তা তো ওখানে হচ্ছে আরেকজন চাইনিজের সাথে দেখা হলো তো সে আবার একটু ইংলিশ পারে তো তাকে বললাম যে ভাই আমরা তো এখানে আসছি ফর ওয়ান ডে তো এখন হচ্ছে কোথায় ঘোরা যায় তো সে কি করলো ভাই লিটারেলি সে বলে দিল কোথায় যেতে হবে এবং তার কাছে একটা টিকিট ছিল সে আমাদেরকে দিয়ে দিল ইউ ক্যান গো দেয়ার
2: সি হাউ কাইন্ড দে আর
1: অ্যামেজিং জাস্ট ওরা এত বেশি মানে আমাদেরকে মানে সুন্দরভাবে ডিল করছিল এটা খুব ভালো লাগা ছিল দেন আমরা ওই খাবারটা শেষ করার পরে তাকে তো ইউয়ানে পে করলামই তারপর হচ্ছে আমাদের কাছে কিছু কয়েন ছিল তো কয়েনগুলো যে যে বাচ্চা মেয়েটা ওকে দিলাম তো সে নিবে না তো তার মাও হচ্ছে এখানে খুব মানে মানে শি ওয়াজ অলসো এনজয়িং তো সে বললো যে ওকে ইউ ক্যান টেক তো সে যখন নিল নেওয়ার পরে বলার পরেই সে নিল নেওয়ার পরে সে ওখানে বসে আছে তো মা বলে যে মানে থ্যাংকস দাও এরকম কিছু একটা তো সে হচ্ছে এত সুন্দর করে ভাই আমাদেরকে থ্যাংকস দিল এবং সে হাতে লাভ দেখালো সেইভাবে করে হচ্ছে লাভ মানে মানে ইট ওয়াজ ইমপ্রেসিভ
2: এই জায়গাগুলো ইম্পর্টেন্ট আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন এই পর্যন্ত প্রায় 26টা দেশের শো এখানে হয়েছে মানে যারা এক্সপ্লোর করেছেন তারা বলেছেন সো আই এম দ্য ওয়ান যেটা আমার জন্য খুব মানে আমি লাকি এনাফ যে আমার অপোজিটে সুশান্ত দাও আছেন যে উনি হচ্ছে এই জিনিসগুলো আমরা শোনার পর যেটা হয় না এক্সপিরিয়েন্স হয়ে যায়
1: রাইট
2: এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট যে একটা পার্ট একটা এরিয়া একটা দেশের মধ্যে এত ডিফারেন্ট ইস্যু থাকতে পারে দিস দ্যার রিয়েল এক্সাম্পল
1: এক্স্যাক্টলি
2: হোয়েভার ইউ এক্সপ্লোর ইউ উইল আন্ডারস্ট্যান্ড
1: ভাই আমি জাস্ট ছোট করে আরেক কয়েকটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব সেটা হচ্ছে মানে এখানকার মানুষগুলো মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্সেস আই হ্যাভ অলরেডি সেড আরেকটা কি ওদের যে মেইনটেইনিং একটা এটার কিন্তু একটা সি সাইড মানে চায়নার অনেকটা সাইডে তারপরও ওদের যে সিটি স্ট্রাকচার ওদের যে রোডস অ্যান্ড কানেক্টিভিটি প্লাস হচ্ছে গিয়ে এই যে গাড়ি ঘোড়ার সিগন্যালস অ্যান্ড এভরিথিং মেইনটেইনিং কোনো জায়গায় কোনো গ্যাপ নাই ইভেন ভাই আমি ওখানে একটা পাবলিক টয়লেট এক্সপিরিয়েন্স করলাম মানে ভিতরে লিটারালি সো ক্লিন লাইক মাই হাউস টয়লেট মানে আই শুড সে মানে একটা পাবলিক টয়লেট যে এতটা ক্লিন হতে পারে মানে আই কুড নট
2: দায়িত্বের জায়গাটা ওনারশিপটা ক্রিয়েট হয় যখন হচ্ছে আমি এজ এ পাবলিক হিসেবে সেটা ইউজ করছি ফিল করছি ইয়াস দিস ইজ মাই হোম অলসো
1: আরেকটা ভাই ওদের একটা সুন্দর একটা ট্রান্সপোর্টেশন মিডিয়াম আছে সেটা হচ্ছে একটা ইলেকট্রিক বাইকের মতো ছোট করে মানে খুব ছোট ওখানে অনেক সময় আমি দেখেছি মা বসে ড্রাইভ করছে পিছনে ছোট বাচ্চা এমন ভাবে জড়িয়ে ধরে আছে ইট ফিলস রিয়েলি কিউট
2: মানে বেল্টের মতো করে
1: রাইট তো ওরা ভাই ধরেন আমি ফুটপাথ দিয়ে হাঁটছি ওদের এই বাইকগুলো ফুটপাথ দিয়েও যেতে পারে ওই যে বললাম না কোনো হর্ন শুনি নাই পুরো 7 দিনে ওরা ওখানে ইভেন আপনাকে সিগন্যালও দিবে না সাপোজ আমরা 3 জন হাঁটছি পুরো রাস্তাটা অকুপাই করে সে আমার পিছনে আছে মানে হি অর শি উইল কিপ গোয়িং উইথ দ্য পেস আই এম অ্যাকচুয়ালি ফরওয়ার্ডিং।
2: ওয়াও, দ্যাটস গ্রেট। হন্ডিবা,
1: আমি যদি মনে করি যে না তাকে ছেড়ে দেওয়া উচিত, আমি সাইডে তাকে ছেড়ে দিব, হি অর শি উইল মুভ, বাট নো হর্ন। সো নাইসলি দে মেইনটেইন অল দিস থিংস। আসলে এটা আমার কাছে মনে হবে ওদের যে সিস্টেমটা, এডুকেশনাল সিস্টেম বলেন বা একটা বাচ্চাকে গ্রুমিং আপ করার যে সিস্টেমটা, ওখান থেকেই তারা এই জিনিসগুলো শিখে।
2: হিউম্যান বিহেভিয়ার থেকে হয়,
1: বিহেভিয়ার থেকে।
2: আমার জেনারেশন যেটা করছে, আপনি আমাকে একটা জিনিস শিখাচ্ছেন, দিন শেষে কিন্তু আমি দশজনকে এটা ইনফ্লুয়েন্স করবো।
1: এক্স্যাক্টলি।
2: এবং সেটা আমি যখন করবো তখন আমার ভিতরে কাজ করবে যে আমার ভাই এটা করেনি কিংবা আমার ফ্যামিলি এটা করেনি। ওয়াই হ্যাভ টু ডু দিস
1: ভাই? আমি আর দুইটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো ওখানে। যে আমার যে কলিগ, উনি একটা ল্যাপটপ পারচেস করবেন ফর হিজ সিস্টার। তো আমরা যে একদম ফার্স্ট একটা এইচপি একটা আউটলেট দেখলাম ওখানে গেলাম, তো ওখানে যার সাথে আমাদের কথা হলো, হি ইজ 21 ইয়ার ওল্ড গাই, ভার্সিটি থার্ড ইয়ারে আছে এমন কিছু। তো সে এত সুন্দর করে আমাদেরকে ট্রিট করলো এবং প্রাইজিং গুলো দিল সবকিছু মিলে। তো আমরা যখন পারচেজ শেষ হয়ে গেল, সে আমাদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য একদম মানে রোডে চলে আসছে, আমাদেরকে ট্যাক্সি করে রেডি করে দিয়ে তুলে দিয়ে তারপরে সে বিদায় নিল। খুবই ভালো লাগছে এটা। আরেকটা হচ্ছে ভাই, শিয়া মানে আমরা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো, তো আমরা ওয়েট করছি, দু একজনকে জিজ্ঞেস করছি যে এই মলটা কোথায় আছে, ম্যাপে দেখিয়ে বা ইয়ে করে। তো ওখানে একজন ফিমেল ছিলেন, তো উনি বললেন যে আপনারা ওখানে যাবেন, ওকে। সে আমাদেরকে ফার্স্টে ডিরেকশন দিল যে এখান থেকে আর দুই রোড সামনে গিয়ে, মানে সি অলসো নোজ লিটল বিট আছে এমন কিছু। তো সে এত সুন্দর করে আমাদেরকে ট্রিট করলো এবং প্রাইজিং গুলো দিল সবকিছু মিলে। তো আমরা যখন পারচেজ শেষ হয়ে গেল, সে আমাদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য একদম মানে রোডে চলে আসছে, আমাদেরকে ট্যাক্সি করে রেডি করে দিয়ে তুলে দিয়ে তারপরে সে বিদায় নিল। খুবই ভালো লাগছে এটা। আরেকটা হচ্ছে ভাই, শিয়া মানে আমরা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো, তো আমরা ওয়েট করছি, দু একজনকে জিজ্ঞেস করছি যে এই মলটা কোথায় আছে, ম্যাপে দেখিয়ে বা ইয়ে করে। তো ওখানে একজন ফিমেল ছিলেন, তো উনি বললেন যে আপনারা ওখানে যাবেন, ওকে। সে আমাদেরকে ফার্স্টে ডিরেকশন দিল যে এখান থেকে আর দুই রোড সামনে গিয়ে, মানে সি অলসো নোজ লিটল বিট অফ ইংলিশ, গুড ইংলিশ। তো সে

সর্বশেষবারের মতো ঠিকানাটা বলে দিচ্ছি, আপনারা কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের শুনতে পাচ্ছেন রেডিওতে, এবং আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakkafm, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। আপনারা মন্তব্য জানাতে পারেন নেক্সট পর্ব, নেক্সট এপিসোড আমরা কোন বিষয় নিয়ে বলতে পারি, কোন দেশ নিয়ে বলতে পারি, কোন প্লেস নিয়ে বলতে পারি। সো আমরা সেই প্ল্যান নিয়ে আপনাদের সাথে হয়তো নতুন কোনো অভিজ্ঞ মানুষকে আমরা এখানে বসিয়ে হয়তো তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আপনাদের জন্য উপকৃত হবে। ইয়াস, সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে একেবারে শেষ নেক্সট সোমবার রাত 9টায় ঠিক ঠিক সময়। লেটস গো, রিদম অফ ইউর জার্নি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Nation, X Station.

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199666।

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আরে
2: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Nation, Act Station. আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।